0: কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগীর সংখ্যা কমিয়ে আনা, যাতে হাসপাতালে রোগীর চাপ কম থাকে। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন একটি বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে এবং ইতোমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ডেঙ্গু মোকাবেলায় নতুন উদ্যমে এবং দ্বিগুণ শক্তি নিয়ে আরও বিস্তৃত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা মোহাম্মদ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা মোহাম্মদ নাজমুল কবির ও সহযোগী অধ্যাপক ডা মোহাম্মদ কবিরুল ইসলাম সেমিনারে ডেঙ্গু বিষয়ক কি নোট পেপার উপস্থাপন করেন। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার আহ্বায়ক প্রফেসর ডা পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা গোলাম মাসুদ, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাক্তার কাজী আইনুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সৈয়দ আমানুল ইসলাম ও হাসপাতালের উপপরিচালক ডাক্তার সুজাত আহমেদ বিশেষ অতিথি ছিলেন। জুলাই আগস্ট গণ ও ভূটান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: 2024 সালের 14 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরূপ মন্তব্যের পর সারা দেশে যে আন্দোলন গড়ে ওঠে তার ঢেউ সাতক্ষীরাতেও লেগেছিল। পুলিশের হুমকি ধামকি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল করত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 18 জুলাই আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় কমপক্ষে 10 জন আহত হয়। এদিন 15 জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। ধীরে ধীরে আন্দোলন পৌঁছায় চূড়ান্ত পর্যায়ে। এ বিষয়ে জুলাই যোদ্ধা আল ইমরান ইমু জানান,
2: জুলাই অভ্যুত্থানে জুলাই যোদ্ধা বা ছাত্রদের যে অবদান, সেটা বলতে গেলে আমরা নিজেরা একজন জুলাই যোদ্ধা বা ছাত্র। আমরা দেখেছি দীর্ঘ 17 বছর এই ফ্যাসিবাদের আমলে কোন রাজনৈতিক সংগঠন, কোন রাজনৈতিক দল বা বিশেষ করে আওয়ামী লীগের বিরোধী দলগুলো সেইভাবে রাজপথে বড়সড় আন্দোলন করে বা কঠোর আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা পতন ঘটাতে পারেনি। কিন্তু একটি ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলনকে ভিত্তি করে যখন অনেক অনেক শিক্ষার্থী মারা গেল, অনেক অনেক শিক্ষার্থী জীবন দিল, রক্ত ঝরালো, তখন এই ছাত্র আন্দোলনটা পরবর্তীতে রূপান্তর হয় গণ অভ্যুত্থানে।
1: জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ পায় নতুন বাংলাদেশ, ফিরে আসে গণতন্্র ও বাকস্বাধীনতা। জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম বলেন,
3: 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব কেবল একটি সরকারের পতন বা ক্ষমতার রদবদল ছিল না, এটি ছিল দীর্ঘদিনের বৈষম্য ও স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের এক ঐতিহাসিক স্ফুরণ। এই আন্দোলনের মধ্য দিয়ে কিছু মৌলিক মূল্যবোধ ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যা জুলাই স্পিরিট নামে পরিচিত।
1: সাতক্ষীরায় গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা রয়েছেন 107 জন আর শহীদ হয়েছেন 4 জন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
0: সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে স্থানীয় প্রজাতির 10 লাখ ফলদ ও বনজ ঔষধি গাছের বীজ রোপণের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পরিবেশ কর্মী, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গবেষক, কৃষক, যুব সংগঠনের সদস্য, জন সংগঠনের প্রতিনিধি ও বীজ সহায়তাকারী এ সময় উপস্থিত ছিলেন। 25টি যুব সংগঠন গ্রিন কোয়ালিশন এবং গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক যৌথভাবে এর আয়োজন করে। যশোরের কেশবপুরে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার 10টি মসজিদের উন্নয়নের জন্য 30 লাখ টাকা এবং 22 জন অসহায় দুস্থ ও গৃহহীন ব্যক্তির মাঝে গতকাল পৌর কার্যালয়ে 2,20,000 টাকার অনুদান বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলী প্রধান অতিথি হিসেবে এই অনুদানের অর্থ বিতরণ করেন। উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মসজিদের প্রতিনিধিসহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আর্দুলীয় জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় পৌরসভা ফুটবল দল 2-0 গোলে দৌলতপুর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সকাল 6টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয়

0: পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর পৌঁছাইতে হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।

0: জুলাই ও আগস্টের নানা ঘটনার মধ্যে দিয়ে দেশে স্বৈর শাসকের পতন ঘটে, অভ্যুদয় ঘটে এক নতুন বাংলাদেশের। সকলের প্রত্যাশা স্বৈরাচারী ব্যবস্থার মূলোৎপাটন, প্রজাতন্ত্রের প্রতিটি সেক্টরেই প্রয়োজন সংস্কার। দলীয়করণের মাধ্যমে গড়ে ওঠা স্বৈরাচারী ব্যবস্থা সহ পরিবর্তন করতে হবে নিজেকে এবং গোটা দেশকে। তরুণ প্রজন্মের প্রত্যাশা নিজেকে দিয়েই হোক পরিবর্তনের সূচনা। রাজনীতিতে আসুক যুগান্তকারী পরিবর্তন, বন্ধ হোক স্বজনপ্রীতি, ঘুষ, তদবির সহ নানা অনাচার। মেধার প্রসার ঘটুক, মেধাই হোক যোগ্যতার মাপকাঠি, বন্ধ হোক ভিন্নমত দমন পীড়ন। জুলাই আন্দোলন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন,
1: আমার নাম হচ্ছে মোহাম্মদ আরমান শেখ, আমি হচ্ছে সুন্দরবন কলেজে পড়াশোনা করতেছি। আর আন্দোলন হচ্ছে সর্বপ্রথম হচ্ছে স্টুডেন্টদের কোঠা আন্দোলন থেকে শুরু হয়, তো আমরা ওইভাবে আন্দোলনে যোগদান করি। 18 তারিখ থেকে মূলত আমি যোগদান করি। 18 তারিখের পরে পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হওয়া শুরু করে এবং ঢাকা চট্টগ্রাম এখানে গুলিবর্ষণ শুরু করে পুলিশের দ্বারা। খুলনা এরকম ঘটনা ঘটে না, তবু আমরা ভীত এবং আতঙ্কিত ছিলাম ওই সময়টায়। তো আমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা আমাদেরও অনেকবার ওয়ার্নিং করছে যে এরকম আজকে গুলিবর্ষণ হবে, তো আমরা আন্দোলনে যাইও না। 25 থেকে 1 তারিখ পর্যন্ত আমি আন্দোলনে যাই না। তারিখে যখন আমি আন্দোলনে যাই সেখানে আপনার রয়্যালের মোড় গোল চত্বরে, ওইখানে হচ্ছে আমাদের উপরে লাঠিচার্জ করে এবং টিয়ার সেল নিক্ষেপ করে। ওইখানে আমি প্রচন্ড ভাবে আহত হই। ওইখানে আমাদের কোন ইউনিভার্সিটির অনেক সিনিয়র ভাইরা ছিল, আমাদের সহযোদ্ধারা ছিল, এখানে উল্লেখযোগ্য অনেক মেয়েরা ছিল। লাখিজা নামে একটা মেয়ে ছিল, ওরে অ্যারেস্ট করে ওই দিন 1 তারিখে আপনার রয়্যালের মোড় থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আমাদের মিরাজ ভাইকে অ্যারেস্ট করে, তারপরে আছে শাহরিয়ার সাদ, একে অ্যারেস্ট করে, তারপর আলভিকে আপনার সামনে থেকে অ্যারেস্ট করে। ওই দিন 1 তারিখে আর কি বেশ কিছু অ্যারেস্টের ঘটনা ঘটে। 1 তারিখের পরে এরকম আন্দোলন যে ঘোলাটা পরিবেশ ধারণ করছে, তো 2 তারিখে আমি আর কি একটু ভয়ে ফ্যামিলি থেকেও অংশগ্রহণ করি না। পরবর্তীতে দেখতেছি 3 তারিখে আমরা যে সব ওই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও গুলো ভাইরাল হয়েছে যে এইভাবে পুলিশ অত্যাচার নির্যাতন করতেছে, স্টুডেন্টদের উপরে মাইরে ফেলাচ্ছে, তারপরে যে ঘটনাটা ঘটলো পুলিশের গাড়ির ভিতরে ঢুকায় আগুন ধরাই দিল, স্টুডেন্টরা পুড়ে মারা গেল, ওই ঘটনাটা আমি খুব গভীরভাবে মর্মাহত হই এবং খুবই কষ্ট লাগে যে হয়তো এবারই শেষ এমন আন্দোলন করব যাতে আমরা একটা সঠিক একটা ই পাই। তো পরবর্তীতে 2 তারিখ আবার অংশগ্রহণ করলাম আন্দোলনে। এরপরে আস্তে আস্তে 3 তারিখ 4 তারিখ হচ্ছে শিববাড়িতে বড় আকারে আমরা আন্দোলন করলাম, ওইখানে পুলিশ ছিল না। 4 তারিখে খুশি খুশি ভাব ছিল 4 তারিখে, এবং 3 তারিখে আমরা এরকম আলোচনা করতেছিলাম যে শেখ হাসিনা এবার আর টিকতে পারবে না আমাদের আন্দোলনের কারণে, কারণ আন্দোলনটা আসলে খুব গভীরভাবে চলে আসছে। তো 5 তারিখে আমাদের এরকম নিউজ পাইলাম যে আসলে শেখ হাসিনা চলে গেছে, তো আমরা আসলে খুবই খুশি।

0: পাবাসম খুলনা বয়রা মহিলা কলেজে একাদশ শ্রেণীতে পড়ছি। আন্দোলনের গুরুত্বটা মূলত আমরা 16 তারিখ যখন করা হয়েছে তখন আমরা জানতে পারছি যে না এখন আন্দোলন হচ্ছে। প্রথমে দু একদিন ভাবলাম যে না ঠিক আছে, প্রথম দিকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি না আন্দোলনটা করা উচিত, কিন্তু যখন পরিস্থিতি আরো সামনে এগিয়ে যায় তখন আরো আমাদের মনে হয়েছে না এটা প্রকৃতিক একটা কারণ আন্দোলনের, মানে আমাদের কাছে মনে হয়েছে যে না শিক্ষার্থীরা আসলে তাদের হচ্ছে অধিকারটা নিজে থেকে আদায় করতে, ওইখান থেকে মূলত ওই সময় থেকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি এই বিষয়টা যে না আন্দোলন করা উচিত হয়েছে। দেন আস্তে আস্তে সময় আরো গেলে সিচুয়েশনটা আরো টাফ হলো, দেন আরো ভাবলাম যে না আমাদেরও পাশে দাঁড়ানো উচিত, কারণ যে এইখান থেকেই যে কোনো কিছু করলেই একটু হলেও হেল্প হবে এইভাবে জাস্ট করা। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট যখন নিজের লাইফকে স্যাক্রিফাইস করতেছে অ্যান্ড অলসো সবার বিরুদ্ধে দাঁড়িয়ে যখন এরকম একটা করছে আসলে ওইখানে হচ্ছে সে যেহেতু শহীদ হয়েছে এটা অনেক প্রভাব ফেলছে। অ্যান্ড অলসো আই থিঙ্ক ওই ঘটনার পরে হচ্ছে আরো আন্দোলনটা বেশি জোরালো হয়েছে, স্টুডেন্টরা আরো বেশি সামনে আগাইছে এই বিষয়গুলোকে নিয়ে যে এটা তো উচিত হয় না, আমাদের স্টুডেন্টের অধিকার আদায়ের জন্য কেন হত্যা করা হবে, কারণ আগে থেকে যেমন ছিল বাট আবু সাইদের মৃত্যুর পর এই বিষয়টা আরো জোরালো হয়েছে যে আন্দোলনটা আরো দূরে আগায় না উচিত, খোলা যায় না, কারণ হচ্ছে যেহেতু তারা নিজেদের লাইফ সেক্রিফাইস করছে এই বিষয়গুলো তাদের স্মরণীয় করে রাখা উচিত। নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা এইটাই যে যেন সবকিছু সঠিক ভাবে হয় অ্যান্ড অলসো স্টুডেন্টরা তাদের যোগ্যতা অনুযায়ী যেন সবাই যেন সমান অধিকার পায়, অ্যান্ড অলসো এরকম যেন শান্তি করতে পারে, অ্যান্ড অলসো সবসময় যেন একদম সত্যের পথে চলতে পারে।
1: আইনের প্রতি শ্রদ্ধাশীল সহ সহনশীলতা ভিন্ন মতকে শ্রদ্ধা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় সহ অবস্থান নিশ্চিত হোক, বন্ধ হোক সিন্ডিকেট, সব ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হোক, শেয়ার বাজার ব্যাংক ঋণ জালিয়াতি ঋণ খেলাপি ও সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধ হোক, নিশ্চিত হোক উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা। জুলাই বিপ্লব নিয়ে সাংস্কৃতিক কর্মী মিজান কবির বলেন,
2: আমি মিজান কবির, খুলনারই একজন শিল্পী। জুলাই বিপ্লব হচ্ছে বাংলাদেশের জন্য এক অসাধারণ অকল্পনীয় আন্দোলন, যে আন্দোলন আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যা আমাদের স্বপ্নে ভাবনা চিন্তার বাইরে ছিল। সকল শিক্ষার্থীদের কারণেই আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম। শিক্ষার্থীদের সাথে শিক্ষক, সাধারণ জনতার তীব্র আন্দোলনের মুখে দানবীয় স্বৈর শাসক হার মানতে বাধ্য হয় এবং অবশেষে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমাদের এই তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র, সাধারণ জনগণের প্রবল বাধায় 9 দফা আন্দোলন যে 1 দফায় রূপান্তরিত হবে তা কখনোই আওয়ামী লীগ সরকার বুঝতেই পারে। জুলাই শুরুতে তারা প্রচন্ড মারমুখীভাবে শিক্ষার্থীদের উপর চড়াও হয়, ছাত্রদের গুলি করে, হত্যা করে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে। এরপর সাধারণ জনতা এবং সৈনিকরা যখন বিদ্রোহ করে এবং এর বিপরীতে যায় তখনই এর থেকে নিস্তার পাওয়া যায়। সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণের ভিতরে আগে থেকেই ঘৃণা ছিল। কোটা আন্দোলন নিয়ে প্রথম থেকে যে আন্দোলন করে আসছে তারা সেখানে বাধা পায়, কোর্ট থেকে বাধা পায়, সাধারণ জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভ ছিল, সব জায়গায় চুরি ডাকাতি অস্বস্তি। সেইটা সহ যখন স্টুডেন্টদেরকে গুলি করে তাজা তাজা প্রাণ, যাদের হাতে নিরস্ত্র পুরোপুরি একটা কাঠি অথবা লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তাদেরকে সরাসরি খুব কাছে থেকে গুলি করে মারা হয়, এমনকি যে একজন পানি দিচ্ছে বিলাচ্ছে এই কষ্টের মধ্যে মিছিলে পানি বিলাচ্ছে তাকে যখন হত্যা করে তখন জনগণ একটু বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে এবং এটা যখন প্রচার হয় সারা বাংলাদেশ কি সারা বিশ্ব থেকে তখন নাড়া পড়ে যে এটার বিরুদ্ধে যাওয়া হোক, এটার কিছু একটা করা হোক। তখন যে আন্দোলনগুলো ঠেকানোর জন্য সাধারণ জনগণও নেমে আসে, শিক্ষকরা নেমে আসে, বুদ্ধিজীবীরা নেমে এসে রাস্তায় নামে এর বিপক্ষে কথা বলা শুরু করে, তখন তারা বাধ্য হয় দেশ ছেড়ে পালাতে। সাধারণ মানুষের এই মুহূর্তে চাহিদা প্রচন্ড। অনেক দিন ধরে তারা যে অবস্থানের মধ্যে থেকে ছিল, তারা যে অবস্থার থেকে বের হলো, এখন তাদের প্রত্যাশা অনেক বেশি। হয়তোবা সেই প্রত্যাশা পূরণ হতে একটু সময় লাগবে, কিন্তু বর্তমানে সবার প্রত্যাশা যে জায়গায় আছে যে একটু ভালোভাবে চলা, পূর্বের যে অরাজকতা, পূর্বের যে প্রেশার, পূর্বের যে ঝামেলাগুলো থেকে তারা মনে হলো যেন নিস্তার পেল। ছাত্ররা শিক্ষার্থীরা এই যে নিস্তার দিল, নতুন করে স্বাধীনতা দিল, এই স্বাধীনতাকে তারা এগোয় নিতে একটু চেষ্টা করবে এবং এর থেকে বের হতে চেষ্টা করছে, ভালো কিছু করবার চেষ্টা করছে, সব জায়গায় অর্থনৈতিক অবস্থান ভালো হোক, দেশে দুর্নীতি মুক্ত হোক, এগুলি থেকে নতুন করে বাঁচার যে আশা এটা তারা আশা করে, এই সরকারের কাছে হোক পরবর্তী যে সরকারই আসুক নির্বাচিত তাদের কাছ থেকে আশা করে। এর জন্য সংস্কার অবশ্যই প্রয়োজন।
1: সর্বোপরি রাজনৈতিক দলগুলোতে সততা ও নৈতিকতা সমৃদ্ধ তরুণদের অবাধ অংশগ্রহণে তৈরি হোক একটি সুন্দর বাংলাদেশ। দেশের মানুষ চাই উন্নয়ন ও শান্তি, তারা চায় নির্বিঘ্নে উন্নয়ন হোক, ব্যবসা বাণিজ্য চলুক বিনা বাধায়, কর্মসংস্থানের ব্যবস্থা হোক, শিক্ষার পরিবেশ নির্বিঘ্ন থাকুক, আর দেশের মর্যাদা হোক আকাশ ছোঁয়া। 5 আগস্ট যখন দেশ স্বৈরাচার মুক্ত হয়, তখন সারা দেশের সাথে খুলনায় ও রাজপথে নেমে আসে সব শ্রেণীর মানুষ, তাদের হাতে শোভা পায় জাতীয় পতাকা, সবারই কণ্ঠে ছিল বিজয়ের উল্লাস। দেশের জন্য 2024 সাল ছিল স্বৈর শাসন থেকে মুক্তির বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল ছাত্র জনতার অভ্যুত্থান। 5 আগস্ট 2024 তথা 36 জুলাই বাংলাদেশে ছাত্র জনতার অভূতপূর্ব এক বিজয় অর্জিত হয়। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ওই দিন শেখ হাসিনার ভারতে পলায়নের মধ্য দিয়ে তার টানা 16 বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এই গণ অভ্যুত্থানের নায়ক ছিল নতুন প্রজন্মের সাহসী ছাত্ররা। দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করে দেশকে চরম বিপর্যয় থেকে রক্ষা করে। এই গণ অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাস বদলে দেয়। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক শাসনের অবসানের পর দেশের মানুষ নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখছে, নতুন করে আশা জেগেছে। অতীত পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে। গণতন্ত্র মানে রাষ্ট্র পরিচালনায় প্রত্যেক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা। ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনাময় সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক, এমনই প্রত্যাশা দেশের প্রতিটি মানুষের।

এতক্ষণ জুলাই গণঅভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36 শুনলেন। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতে গিয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস, গানে কথা লিখেছেন মোহাম্মদ হাফিজুর রহমান, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

বর্ণালীটি এবারই অশোক কুমার দের লেখা গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মুর্শিদুল ইসলাম, সুর করেছেন শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আয়োজনে এবারে শিল্পী বেনজির আমিন স্বর্ণ গিয়েছেন সঞ্জীব কুমার রায়ের কথায়। আদি গানটি সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণি ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানের এবারে শিল্পী আঞ্জুমান আরালামিয়া, গানে কথা লিখেছেন এডিএম রতন, সুর করেছেন অপূর্ব রায়।

প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.6 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে 27 জুলাই রবিবার নতুন করে স্পোর্টস 2026-2027 তারিখের দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হবে। আগামী সেই প্রতিযোগিতা শুনতে পাবেন আগামী সেপ্টেম্বর মাসে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন। প্রিয় শ্রোতা, বর্ণালীতে সবশেষে গিয়েছেন প্রদীপ রাহার সুরে এবং অচিন্ত্য কুমার ভৌমিকের কথায় হাওলাদার জাফর ইকবাল।

এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বাংলাদেশ বেতার খুলনা। এখন সকাল 9টার বাংলাদেশ সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সহকারী প্রেস সচিব জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এই সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল বরিশালের গরুনদী উপজেলার কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত স্বনির্ভর খালের দুই পারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। কার্ড প্রদানের ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.457 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে গতকাল এ কথা বলা হয়। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 31.749 বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা বন্ধ হওয়ার পর মার্কিন জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছিল। তবে সর্বশেষ এই হামলার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম 4.4% বেড়েছে। এদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেইরিদে বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখতে তেহরান পুনরায় যুদ্ধ শুরু করা সহ যে কোনো পদক্ষেপ বিবেচনা করবে। খেলা খবর ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4:30 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতিয়া শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে শুরু করছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। রূপালীর আয়োজনে না বন্ধুরা, আজকে কিন্তু আমরা চিঠি পাইনি, যেন মনটা ভীষণ খারাপ। তবে মন খারাপ হলেও অন্তত একটু অপেক্ষায় আছি যে কখনো না কখনো অবশ্যই আমাদের বন্ধুরা আমাদেরকে চিঠি লিখবেন আর আমাদের কাছে এসে পৌঁছালে সেই চিঠিগুলো অবশ্যই আমরা পড়ে শোনাব। তবে যারা এখনো লিখেননি ভাবছেন লিখবেন, তো আপনাদেরকে বলছি আমাদেরকে লিখুন ঝটপট। রূপালীর প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আর এছাড়াও অনুষ্ঠানের ফাঁকে কিন্তু ফোন করতে পারে, তাই না?
2: অবশ্যই আমাদেরকে ফোন করবেন বন্ধুরা 01974-121970 এই নাম্বারটিতে।
1: তো যেহেতু চিঠি নেই তো কি আর করার, এই শুধুমাত্র ফোনের পর্বই আপনাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ হবে। আর পুরোটা সময় জুড়ে রয়েছে আপনাদের সাথে লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং
2: নূরজাহান আক্তার।
1: প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। তো কথা নেই, চলুন বন্ধুরা, আমি 100 বছর বেঁচে, মানে আমরা সবাই 100 বছর বেঁচে আপনাদের সাথে একসাথে পথ চলতে চাই।
2: হ্যাঁ, 100 বছর কিন্তু তোমার অপেক্ষায় আছি।
1: হ্যাঁ, অপেক্ষায় থাকার দরকার নেই, যে বললাম একসাথে পথ চলতে চাই। পাগলা ঘন্টা ছবির গান দিয়ে শুরু করব আমাদের আজকের রূপালীর আয়োজন। শিল্পেন্দ্র কিশোর এবং ডলি শান্তনী শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনুবিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

0: এবারের গানটিও আমাদের এই এলাকা মানে রায়েরমহল খুলনার বন্ধু,
1: মকরন্দ মন্ডল আমাদের বন্ধু, রায়েরমহল খুলনার বন্ধু।

0: অপরাধীও নই আসামিও নই।
1: হ্যাঁ, যেহেতু আপনাদের গান কিন্তু আমরা শুনি দিই,
0: ঠিক তাই। তো আমরা কিন্তু কিছুক্ষণের বাদেই বন্ধুদের সাথে ফোন ইনে অংশগ্রহণ করবো, তো এই মুহূর্তে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনে আসি বন্ধুর অনুরোধে এই গানটি আসামি ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে। কথা দিয়েছিলাম আপনাদের সাথে যুক্ত হব খুব দ্রুত, তাই এই মুহূর্তে যুক্ত হচ্ছি 01974-1219-70 এই নম্বরটিতে। প্রথম বন্ধু কে আছেন?
1: হ্যালো,
2: ওয়ালাইকুম
1: আসসালাম।
2: ভালো আছেন?
1: জি, আমরা সবাই ভালো আছি।
2: আমাকে গান শোনাবেন হচ্ছে বেয়াদব ছবি থেকে, একটা কিশোর কাকে আমার হচ্ছে প্রেম শেখাইয়া দূরে গেলি চল।
0: বেয়াদব ছবির গান আমারে তুই প্রেম শিখাইয়া
1: দূরে গেলি চলিয়া।
0: ঠিক আছে,
1: আমরা চেষ্টা করব বন্ধুর এই গানটি
0: শুনিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, এবারে কে আছেন?
2: নমস্কার।
0: জি আদাব, বলুন। খোকনদা
2: খোকনচন্দ্র বিগলা।
0: হ্যাঁ,
2: আমাকে শোনাবেন দুর্জয় ছবি।
0: দুর্জয়,
2: হ্যাঁ,
0: দুর্জয় হাওয়ায় ওড়ে, হাওয়ায় ওড়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাতে। আজকে আমাদের তালিকাতে নিয়ে অপেক্ষা করতে হবে। এবারে কে আছেন?
1: হ্যালো,
3: হ্যালো আপু, শুভ সকাল।
1: শুভ সকাল,
3: কেমন আছেন আপনারা?
1: জি ভালো আছি।
3: জি, আমি পরানপুর বাজার শ্যামনগর সাতক্ষীরা থেকে বলছি, প্রেম কুমার।
1: জি, আপনার নামটি?
0: প্রেম কুমার। আচ্ছা, চমৎকার।
1: এখন প্রেম কুমার নামে মানুষ আছে না?
0: এটা কোনো কথা হলো? প্রেম কুমার ভাই অন্তত ভালোবেসে প্রেম করে একটা গানের কথা তো বলুন।
1: আমরা
0: সত্যি আনন্দিত, তবে গান শুনতে চাইলে আরো বেশি আনন্দ,
1: কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের পছন্দের গান শুনিয়ে থাকি।
0: জি ভালো, বলুন। হ্যাঁ বলুন দাদা। এবার কে আছেন?
1: হ্যালো,
3: নমস্কার
1: আদাব।
3: কথা বলছি বিজন ঘোষ বর্মা থেকে।
1: জি,
3: কবির নাম স্বপ্নের ঠিকানা, তুমি আমার জীবনের সুরে এই গানটি।
1: আচ্ছা ঠিক আছে,
0: তুমি আমার জীবনের শুরু, তুমি আর জীবনের শেষ, তাই তো?
1: ঠিক তাই,
0: আর মাঝামাঝি কোনো কিছু চাবার নাই।
1: না, চাবার তো অনেক কিছু আছে, ওটা তো থাকবেই, তাই না? শুরু আর শেষের মধ্যে যা আছে সব মিলেই আমরা।
0: আচ্ছা তাই না? আচ্ছা, এবারে কে আছেন? হ্যালো,
3: হ্যালো, শুভ সকাল।
0: জি শুভ সকাল। হ্যাঁ অনেক ভালো আছি, কে বলছিলেন?
3: আমি ডুমুরিয়া থেকে, কৈপুকুরিয়া গ্রাম, তপনবালা।
1: তপনবালা,
3: অনেক
1: সুন্দর একটি গান শুনতে চাই বন্ধু, অনুরোধ করেছেন নতুন বন্ধু, আপনাকে স্বাগত, আপনি এভাবেই আমাদের সাথে থাকবেন।
0: আর আপনার নির্দিষ্ট ঠিকানা কিন্তু আমরা বলে দিতে পারি, এই পথ ঠিকানার ভিতরে ঠিকানা হচ্ছে রূপালী, প্রযত্ন আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000, এটা হচ্ছে ঠিকানা।
1: হ্যালো,
4: আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি ইসমাইল হোসেন, বাগমারা শেখগঞ্জ বগুড়া থেকে।
1: জি,
4: আমাকে গান শোনাবেন
0: আমরা
1: বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু
0: আছি
1: আপনাদের সাথে, তাই না?
0: অবশ্যই তাই। তো এবারে কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম, আপু ভালো আছেন?
0: অনেক ভালো, কে বলছিলেন?
4: কথা বলছি মিলন কুমার মন্ডল, উত্তর বাট্টা, পাংশা থেকে।
0: বলুন।
4: আমার পছন্দের ছবি দুর্দান্ত
0: দাপট।
4: আর গানের কথা, আমি টাঙ্গাইলের টমটম মুখে ধরেছি, সাথে আছে
0: দুর্দান্ত দাপট, টাঙ্গাইলের চমচম, একটু নাম করো, তাই না?
1: মনে হয় যদিও মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নাম করা কিছু বিখ্যাত জিনিস থাকে, তাই না?
0: অবশ্যই তাই, আমাদের খুলনার বিখ্যাত কিন্তু সুন্দরবন, এর উপরে আর কিছু হয় না। আচ্ছা, এবারে কে আছেন?
1: হ্যালো,
5: মিস্টার আব্দুর রহমান।
0: পাংশা রাজবাড়ি বন্ধু?
5: আপনার ছোট ভাই মিলন ভাই যে পছন্দ, আমারও একই পছন্দ
0: মিলন ভাই। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা মানে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো বন্ধু এখনো গান শোনার জন্য অপেক্ষা করছেন, আমরা চাই না তাদেরকে অপেক্ষায় রাখতে। তবে আপনারা যারা ইতিমধ্যে কর্মজীবনে পা রেখেছেন তাদের জন্য তো কোনো কথাই নেই, শুভকামনা থাকবে যেন আপনার সারাদিনের কর্মব্যস্ততার ভিতরেও আপনার সফলতা আপনাকে যেন ধরাতে এবং ক্লান্তি আপনাকে ছুঁতে না পারে। আর যারা এখনো বের হন নাই তাদেরকে বলবো যে একটু ধীরে সুস্থে সুস্থ বের হন, যেহেতু দেরি হয়ে গিয়েছে হোক না একটু স্থিরতা রাখুন, তাই না?
1: হ্যালো,
6: সালামালাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
6: আপা মনে ভালো আছেন?
1: জি আমরা ভালো আছি ভাই।
6: জি মিষ্টি আপু, আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে আপু। ছায়াছবির নাম স্বামী কেন আসামি,
0: তা তো জানি।
6: স্বামী কেন আসামি ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গানের কথা, এ জীবন
1: অনেক রং বদলায়,
0: রং বদলায়।
1: জীবন থাকলে রং বদলাবে, কারণ প্রতিনিয়তই আমরা মানে নতুন কিছু
0: চাই
1: চাই, তাই না?
0: আচ্ছা আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাবো গানের কাছে, কে রয়েছে?
1: হ্যালো,
0: সবাই শিল্পী,
1: আসলে প্রত্যেকটা মানুষই শিল্পী, তাই না? কিন্তু আমরা বন্ধুদের কণ্ঠে না, আমরা শিল্পীর কণ্ঠে গান শুনিয়ে দিব এবং তাদের মানে আমাদের যে বন্ধুরা আছে তাদের অনুরোধে, তাই না?
0: সেই তো, আর কথা নয়, আমরা এখন গানের কাছে চলে যাচ্ছি।
1: হ্যাঁ, আমরা এবার গান শুনবো দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধুর অনুরোধে, চাওয়া থেকে পাওয়া। এই ছায়াছবি থেকে
0: অনেক চাওয়া রয়েছে, হ্যাঁ যেটুকুই পাই
1: তাতেই আমরা খুশি। কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে শুনবো এবার গানটি।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, ছায়াছবির গান শুনছেন আপনাদের পছন্দে। এবারের গানটি নেওয়া হয়েছে অবুজ মন ছায়াছবি থেকে। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনবো এবারের গানটি। শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন অঞ্জন কুমার, ছোট সন্ন্যাসী রামপালের বন্ধু।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশির সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিমভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। চলুন আবারও সেই গানের কাছে ফিরে যাই। এবারে কোন ছবির গান শোনা যাবে?
1: এবারে শোনা যাবে সুজন সখী,
0: এছাড়া
1: অনেক পুরনো একটি ছায়াছবি, অনেক সুন্দর গান আছে কিন্তু এই ছবি থেকে। আব্দুল আলিম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনবো মশিউর রহমান চৌকাছা বন্ধু
0: অনুরোধে গান। সব সুখীরই পার করতে নেব আনা আনা। অবশ্যই এখানে একটা মানে সবচেয়ে চমৎকার তথ্য হচ্ছে এই যে মরমী শিল্পী আব্দুল আলিমের জীবনের শেষ ছবির গান কিন্তু এটি।
1: আচ্ছা,
0: তো চলুন শেষ গাওয়া গানটি আমরা শুনে আসি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদেরই পছন্দের ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে জীবন সংসার, এই ছায়াছবি থেকে শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কণিকা দিগলহাট পাংশার থেকে।

0: সত্যিতে বন্ধুরা, আপনারা যদি আমাদের জীবনে না থাকেন তাহলে আমাদের জীবনটা সত্যি অন্ধকার। আপনাদের উপস্থিতি, আপনাদের সহযোগিতা আমাদের এই অনুষ্ঠান, প্রত্যেকটি অনুষ্ঠানই অনেক বেশি সমৃদ্ধি লাভ করে। তাই চাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি আয়োজনে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে বেদিনীর প্রেম এই ছবির গান, এম এ খালিক এবং রিজিয়া পারভিনের কণ্ঠে। আর এই গানটি শুনতেছে রেজাউল আলম ঝন্টু, আপনি মহিষকুণ্ডি জোড়াদহ হৈনাকুণ্ড থেকে অনুরোধ করেছেন।
1: আচ্ছা, চলুন শুনে আসি আপনার পছন্দের গানটি।

প্রিয় শ্রোতা, আমরা প্রায় প্রান্তিকে চলে এসেছি, আরো একটি গান আপনাদেরকে শোনাবো। তবে গান শোনানোর আগে বন্ধুরা একটি কথা আপনাদেরকে বলি, যেহেতু আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইতিমধ্যে অনেকে কর্মজীবনে পা রেখে ফেলেছি ইতিমধ্যে, তো যখনই আমরা রাস্তায় বের হব তখন অবশ্যই কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলা উচিত। যদি নিজস্ব পরিবহন থাকে তাহলে অবশ্যই সেই পরিবহনে ফুয়েল আছে কিনা, যন্ত্রাংশগুলো ঠিক মতো কাজ করছে কিনা, এগুলো দেখে আমাদের বের হওয়া উচিত। আর কাগজপত্র সাথে না নিলে কিন্তু আপনি ট্রাফিক আইনে ফেঁসে যেতে পারেন, আপনার যে কোনো রকম বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আপনি এই জন্য কাগজপত্র এবং যন্ত্রাংশগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এগুলো দেখে নিয়ে বেরোতে হবে। আর ট্রাফিক আইন মেনে অবশ্যই আমাদেরকে গাড়ির গতি নিয়ন্ত্রিত রাখতে হবে। তো আপনি নিরাপদে যেমন ঘর থেকে বের হয়েছেন, আপনি আবার নিরাপদে আপনি আপনার প্রিয়জনের কাছে ফিরুন, সে প্রত্যাশায় সবশেষে মহামিলন এই ছবির গান শোনাবো আপনাদেরকে কনক চাপে এবং খালিদ হাসান মিলির কণ্ঠে। শুনতেছি বুলবুল আহমেদ, আপনি কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন।

বন্ধুরা, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ঠিক বেলা 11:59 মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায় শুভ সকাল।

বন্ধুরা, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম লুবনা হাসরা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ঠিক বেলা 11:59 মিডিয়াম ওয়েভ 537.63 মিটার, 558 কিলোহার্সে, FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায় শুভ সকাল।

আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:08 অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন নুরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠান আবার বলছি শুনতে পাচ্ছেন আমাদেরকে মিডিয়ামে 537.63 মিটারে 558 কিলোহার্টজে এবং এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অধিবেশনের শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। সহকারী প্রেস সচিব জানান, সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে কর্মরত অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে গতকাল একথা বলা হয়। অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর BPM-6 পদ্ধতি অনুযায়ী দেশের নিট ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১.৭৫ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে। তবে সর্বশেষ এই হামলার পর যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম ৪.৪% বেড়েছে। গতকাল জাপানের দক্ষিণাঞ্চলের কুমামুতু জেলায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ এক বিবৃতিতে একথা বলেন। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এইউন শপিং মল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করেন। খেলার খবর। ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা 1টা 5 মিনিটে, সন্ধ্যে 6টা 10 মিনিটে। চলো ইংরেজি শিখি, ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান। আধুনিক গান শুনবেন শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে দুপুর 12:30টায়। ছায়াছবির গান বিকেল 3টে 5 মিনিটে এবং বিকেল 4টে 5 মিনিটে। দীপান্বিতা গোলদারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20মিনিটে। বিকেল 3:30টায় 5 মিশালি গান। পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ বেলা 2:30টায়। এছাড়া শিরিন সুলতানার কণ্ঠে পল্লীগীতি শুনতে পাবেন দুপুর 12:40মিনিটে। এছাড়াও FM 88.8 মেগাহার্সে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালাম আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি লায়লা তারান্নম। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশের ক্রমবর্ধমান তাপ প্রবাহে বেশি ঝুঁকির মধ্যে পড়ছে। এই অবস্থায় খুলনাকে তাপ সহনশীল নগরী গড়ে তুলতে কেসিসি কাজ করছে। তিনি গতকাল কেসিসির নগর ভবনের জিআইজেড মিলনায়তনে নগর কেন্দ্রিক তাপদাহের প্রভাব মোকাবেলায় তাপ সহনশীল নগর নগরী নগরী নগর অবকাঠামো বিষয়ক নকশা বা ডিজাইন প্রতিযোগিতা যৌথভাবে আয়োজনের লক্ষ্যে এক সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, আর্কিটেক্ট রেজবিনা খানম, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিনের প্রফেসর ডক্টর রুমানা আজাদ, অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ শেখ মারুফ হোসেন ও লেকচারার মোহাম্মদ তৌকির হোসেন, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং ডিসিপ্লিনের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সহ বেসরকারি সংস্থার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশন এ সভার আয়োজন করে। খুলনা মেট্রোপলিটন পুলিশকে এমপি নবনির্মিত লবণচোরা থানা ভবনের গতকাল উদ্বোধন করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন। ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ খালেদ ও এম এম শাকিলুজ্জামান সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত আইজিপি থানা প্রাঙ্গণে একটি রুদ্র পলাশ গাছের চারা রোপণ করেন। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য রবিউল বাশার এতে প্রধান অতিথি ছিলেন। সভায় চাঁদাবাজি বন্ধ, বেড়িবাদ ভাঙন ও মাদকের বিস্তার রোধ, অনলাইন জুয়া বন্ধ এবং সড়ক সংস্কার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। গণসচেতনতার সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা 2026 উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনার ফুলতলা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন বিশেষ অতিথি ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে প্রতিরোধ কমিটির সভাপতির সভাপতিত্বে কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। পরে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলায় 16টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। দুর্নীতি দমন কমিশন, সম্মানিত জেলা কার্যালয় ও ফুলতলা উপজেলা প্রশাসন যৌথভাবে এর আয়োজন করে। তিন দিনব্যাপী ফলমেলা গতকাল যশোরের মনিরামপুর উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা

0: ছিলেন। মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল, ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি উদ্ভাবনের বিভিন্ন দিক প্রদর্শন করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস এর আয়োজন করেছে। 2025-26 অর্থবছরে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন উপশি ও হাইব্রিড জাতের শাকসবজি প্রণোদনা কর্মসূচি গতকাল যশোরের অভয়নগর উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে নোয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপকারভোগী কৃষক কৃষাণীরা এ সময় উপস্থিত ছিলেন। কর্মসূচির আয়তায় 800 জন উপকারভোগী কৃষক কৃষাণীকে বীজ ও সার দেওয়া হয়। এ সময় জনপ্রতি 100 গ্রাম উচ্চ ফলনশীল পুঁই শাক বীজ, 15 গ্রাম লাউ, 10 গ্রাম হাইব্রিড মিষ্টি কুমড়া, 160 গ্রাম উচ্চ ফলনশীল কলমি শাক, 5 গ্রাম হাইব্রিড চাল কুমড়া, 5 গ্রাম বেগুন ও 5 গ্রাম হাইব্রিড শসা বীজ এবং 15 কেজি DAP ও MOP সার দেওয়া হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে 3টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে 17,000 টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদালত পরিচালনা করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান ইসমত জেডিন ইভার কণ্ঠে।

দেশের গানটি শুনলেন ইসমা জেরিন ইভার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনবেন দীপান্বিতা গোলদারের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন দীপান্বিতা গোলদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান, শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে, রফিকুর রশিদের কথায়।

0: দুখানি আধুনিক গান শুনলেন শ্যামল কুমার মল্লিকের কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দুখানি পল্লীগীতি শিরিন সুলতানার কণ্ঠে। প্রথম গানটির কথা লিখেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম।

শুনছেন পল্লীগীতি শিরিন সুলতানার কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন নাতে রাসুল।
2: ইসলামের ওই বাগিচাতে ফুটলো দুটি ফুল, ইসলামের ওই বাগিচাতে

নাতি রাসুল শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরিস্তাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোন মুসলমানকে কোন কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যে ব্যক্তি দুনিয়াতে কোন বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। ওই ব্যক্তি বেহেশত প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার উম্মত নয়। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয় শ্রোতা, অনেক ব্যস্ততায় বা অবসরে মন কার না চায় সুরের ভুবনে হারিয়ে যেতে। বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনের সাথে যে যেখান থেকে আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। গান শোনা, কথা আর অনুরোধ তো আছে বলেই আয়োজন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। আপনারা তো আছেনই, তার সাথে আমি আছি হেরা ইয়াকুতি, আরও আছেন অধিবেশন তত্ত্বাবধানে সামি আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, প্রকৌশল সহযোগিতা এই মুহূর্তে রয়েছেন এলিজা আক্তার এবং মোহাম্মদ সাইফুজ্জামান। বঙ্গাব্দে চলছে এখন শ্রাবণ মাস, কখনো ঝিম বৃষ্টি, কখনো আকাশে মেঘ, রোদের দেখা পাওয়া কিছুটা ভার, কিন্তু আমরা কিন্তু থেমে থাকি না, আমাদের কাজ চলে। অন্যদের গানে সাজানো আমাদের আয়োজন, আর কথা হবে 01974121970 নম্বরে। প্রথম গানটি শোনাব সিদ্দিকুর রহমানের অনুরোধে, লবণচরা খুলনার বন্ধু, ছায়াছবি নিষ্পাপ, শিল্পী অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

ভালোবাসায় পূর্ণ এই গানটির পরে শুনব অনুরোধকারী নিখিল বিশ্বাস, অরংঘাটা খুলনার বন্ধু, ছায়াছবি খেপা বসু, শিল্পী কনক চাপা ও এন্ড্রু কিশোর।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশের বেতার খুলনা কেন্দ্র থেকে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। সময় হল আপনাদের নতুন গানের অনুরোধ শোনার। 01947412190 নম্বরে শুনবো আপনাদের নতুন গানের অনুরোধ। কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন।
2: আমি বুলবুল আহমেদ,
1: জি,
2: কাজীপাড়া গ্রামারা থেকে আপু।
1: জি,
2: ছবির নাম স্বপ্নের বাসর। স্বপ্নের বাসর ছায়াছবি থেকে এন্ড্রু বিশ্বর কনক সভার কণ্ঠে, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা পাওয়াটাই ভুল।
1: আসলে বন্ধু, সবার জীবনে ভালোবাসা কিন্তু সুখ বয়ে নিয়ে আসে না। হ্যালো,
3: আপু ডুমুরিয়া থেকে কাসেম সর্দার।
1: হ্যাঁ কাসেম, হ্যাঁ কেমন আছেন?
3: জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গান শুনতে চাই মান্না অভিনীত, ছবির নাম হচ্ছে অন্ধ প্রেম, আর শিল্পী এন্ড্রু কিশোর। গানের শিরোনাম আমারে গানের সুরে সুরে, আমারে গানের সুরে সুরে।
1: আচ্ছা বন্ধু, অনেকদিন পর পেলাম আপনাকে, অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। এখন কিন্তু বৃষ্টির সময়, আপনারা কিন্তু চাইলে বৃষ্টির কোনো গানের অনুরোধ রাখতে পারেন। বৃষ্টি এবং গান আসলেই কিন্তু সুন্দর একটা মিলবন্ধন।

0: শূন্য এক নয় সাত চার এক দুই এক নয় সাত শূন্য নম্বরে শুনছেন আপনাদের আপনাদের অনুরোধে সাজানো আয়োজন। হ্যালো, হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, ভালো আছি, আমি একাই আছি, হেরা ইয়াকুতি, বলুন। জি, হ্যাঁ, অনুরোধটি বলুন। হ্যাঁ, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি গান এবং এই শিল্পীর কণ্ঠে এই গানটা খুবই ভালো লাগে। হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ, এটা বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র। আপনি আপনার নামটি বলুন।
1: আমার নাম শ্রী স্বপন কুমার ঘোষ।
0: হ্যাঁ, ঠিকানা বলুন।
1: গল্লামারি।
0: হ্যাঁ, গল্লামারি, অনেক কাছের বন্ধু। আচ্ছা বন্ধু, আপনি সাথেই থাকবেন, শোনাবো।

0: আপনারা 01947412179 নম্বরে অনুরোধ, নতুন গানের অনুরোধ পাঠাবেন, অবশ্যই নাম ঠিকানা উল্লেখ করে। বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনাদের অনুরোধে সাজানো এই আয়োজন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
1: আমি ইসমাইল বলছি, নওগাঁ সাপাহাট থেকে।
0: হ্যাঁ, নওগাঁর বন্ধু, হ্যাঁ বলুন। সাপাহাট, জি।
1: বিদ্রোহ চারিদিকে, সেটা আমার নাম,
0: জি।
1: গানের কলি হচ্ছে তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়।
0: হ্যাঁ, আসলে ভুলতে পারা যায় না, বুঝতে পেরেছি বন্ধু, সাথে সাথেই থাকবেন, জি। হ্যালো, কে বলছেন?
1: ওয়ালাইকুম আসসালাম,
0: হ্যাঁ বলুন।
1: কথা বলছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামু,
0: জি,
1: তালা থানা সাতক্ষীরা জেলা।
0: হ্যাঁ, তালা থেকে সাতক্ষীরা, জি বন্ধু বলুন।
1: গান শুনতে চাই চন্দন দ্বীপের রাজকন্যা ছবির শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনী আজমিনের কণ্ঠে।
0: হ্যাঁ, কোন গানটি একটু বলুন তো, গানের কথা। হ্যাঁ, এটা তো, হ্যাঁ জি বন্ধু, আমি তালিকাবদ্ধ করে নিলাম, অবশ্যই শোনাবো, গানটা আসলেই খুব সুন্দর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বগুড়া কোথায় বলুন, আবার একটু বলুন জায়গাটার নাম। হ্যাঁ, জয়ন্তী বাড়ি, আচ্ছা। বাঘিনী, আচ্ছা, শিল্পী কি বলতে পারবেন? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক দূরের বন্ধু, আপনি এভাবে আমাদেরকে, আমাদের সাথে থাকবেন বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো আছেন? বোয়ালমারি ফরিদপুর, জি। আমি লিখেছি, এই যে আমি লিখেছি, হ্যাঁ, সাতর বাজার বোয়ালমারি ফরিদপুর, জি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, এরপর একটা অনুরোধ নিয়ে আমরা ফিরে যাব আপনাদের অনুরোধের গানে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কেমন আছেন বলুন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আফজাল ভাই বলুন।
1: আফজাল মোল্লা,
0: জি, হ্যাঁ সেটাই তো দেখছি।
1: তৃষ্ণা,
0: তৃষ্ণা, জি,
1: ইন্দ্রমোহন রাজবংশী, মায়ের যে আপন কেউ নাই রে দুনিয়ায়, আপনি ভালো থাকবেন?
0: হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, মায়ের চেয়ে আপন কেউ না, আসলেই কিন্তু এটা এতটা চরম সত্য একটা কথা, মায়ের চেয়ে আপন আসলেই কেউ হয় না। আচ্ছা, এবার ফিরে যাবো আবারও গান, আচ্ছা একটা অনুরোধ এসেছে, নিয়েই নিই। হ্যালো, হ্যাঁ বন্ধু বলুন। হ্যাঁ, হ্যাঁ সুফলদা বলুন,
1: আমাকে গান শোনাবেন থেকে,
0: জি, এবার ফিরে যাব আপনাদের আগের পাঠানো অনুরোধ গানে। এবারের অনুরোধকারী পলাশ কুমার সরকার, কাঞ্চননগর, ডুমুরিয়ার বন্ধু, ছায়াছবি মিলন হবে কতদিনে, শিল্পী দিল্লুবা খান।

হ্যাঁ বন্ধুরা, এবারে শুনবেন কুমার শানুর কণ্ঠে গান ছায়াছবি অজান্তে, আর অনুরোধকারী বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু, যিনি আমাদের আজকের প্রথম গানের অনুরোধকারী ছিলেন।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: হ্যাঁ বন্ধুরা, তথ্য, বিনোদন এবং শিক্ষা এই নিয়ে কিন্তু বাংলাদেশ বেতারে, এবং আপনারা এই মুহূর্তে খুলনা বেতার কেন্দ্র থেকে শুনছেন আপনাদের অনুরোধের গান বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে। এবারে শুনবেন নানিকে নিয়ে গান, মার পরে কিন্তু নারীর অবদান অনেক আসলেই। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন, ছায়াছবি নয়নমণি, আর শুনতে অনুরোধ করেছেন মোহাম্মদ আশরাফুল, সাতক্ষীরার বন্ধু।

আসলে কিন্তু নানির সাথে কিন্তু আমাদের অনেকের অনেক মধুর স্মৃতি আছে, যাদের নানি আছেন তারাই বুঝতে পারবেন। আচ্ছা, এবারে চলে যাব সালমা জাহানের কণ্ঠে এই গানটি শুনতে, ছায়াছবি দোলা, আর অনুরোধকারী মাসুদ, জিনাদার বন্ধু।

এবারের গানটির জন্য অনুরোধ করেছেন বিজন গোমস্তা, কাকচিরা বরগুনার বন্ধু, ছায়াছবি রানী কেন ডাকাত, শিল্পী রুনা রায়লা ও এন্ড্রু কিশোর।

0: ওর সাথে
1: মন চুরি করেছ এবং ঘুম করে নিয়েছ, এই গানটি শুনতে শুনতে সময় হলো বাংলা খবর শোনার। প্রিয় শ্রোতা, আমরা এখন বেলা দুটোর খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনাবো।

0: আসসালামু আলাইকুম, বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুপ্রভা সেবতী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে চলতি বাজেটে বরাদ্দ বেড়েছে। বাড়তি বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণ নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এ সময় মন্ত্রী আরও বলেন, 2020 সালের পর দেশে হাম প্রতিরোধে কার্যকর কোন টিকাদান কর্মসূচি পরিচালিত হয়নি। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে 101 শয্যায় উন্নীত করা হচ্ছে বলেও জানান তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ দেশের জাতীয় সম্পদ। বাঘ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করে। তিনি আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 100 বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় 1 লাখ। বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা 5000-এর মতো। এ পরিসংখ্যান বাঘের অস্তিত্ব যে হুমকির মুখে রয়েছে তা স্পষ্টভাবে নির্দেশ করে। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে বড়চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসসি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরো দমে চলছে খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স সূত্র জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম কূপের সন্ধান মেলে। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে আরও 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত 17 জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এর মাত্র 2 সপ্তাহ আগে উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে 33 জন মাটিচাপা পড়েন। ওই ঘটনায় অন্তত 21 জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পৃথক বৈঠক করেছেন। হোয়াইট হাউসে এ বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে অভিহিত করেছে। বৈঠক শেষে জেলেনস্কি বলেন, ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স প্রদান করতে সম্মত হয়েছে। গতকাল জেলেনস্কির হোয়াইট হাউস ত্যাগের পরপরই বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে পৌঁছান। ট্রাম্পের সঙ্গে তাদের বৈঠকগুলোতে ইরান যুদ্ধের বিষয়ে ব্যাপকভাবে আলোচনা হয় বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু জানান, তাদের বৈঠকে অভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে সমঝোতা হয়। এদিকে ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, বৈঠকগুলো অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ইরাকে ইরানপন্থী জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ এক বিবৃতিতে বলেছে, দেশটিতে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হামলায় অন্তত 10 জন নিহত ও বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানায়, মার্কিন বাহিনী এবং সৌদি তেল স্থাপনায় হামলার জবাবে তারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর ইরাকে হামলা চালায়। বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। খেলার খবর ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4:30 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: ঢাকা রিলের বাংলা খবরের পর আমরা ফিরলাম আমাদের নিজস্ব আয়োজনে। আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানে। এই আয়োজন আপনাদের ছায়াছবির গানের অনুরোধে সাজানো। এবারের গানটি নেওয়া হয়েছে বাবা কেন চাকর ছায়াছবি থেকে, শিল্পী মিতালি মুখার্জি ও কুমার সুজয়। আর শুনতে অনুরোধ করেছেন জনি, মহেশপুর, ঝিনাইদহের বন্ধু।

সাতার বাজার বোয়ালমারি ফরিদপুরের বন্ধু আব্দুস সামাদ শেখ, আশা করি আপনি এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। এবারে শোনাব আপনার অনুরোধে গানটি, ছায়াছবি নয়ন ভরা জল, শিল্পী মনির খান ও কনক চাপা।

0: সময় হলো আজকের আয়োজনের আরেকটি বার আপনাদের নতুন গানের অনুরোধ শোনার। যুক্ত হব ফোন ইনে 01974121970 নম্বরে। বন্ধুরা, আপনারা আপনাদের নতুন গানের অনুরোধ রাখতে পারেন। হ্যালো।
1: হ্যালো, ভালো আছেন?
0: হ্যাঁ, ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আচ্ছা বন্ধু, সাথেই থাকবেন। হ্যালো, হ্যাঁ আদাব, কে বলছেন? পুরো ঠিকানাটা? হ্যাঁ বন্ধু, নামটা বলুন আগে। এটা হচ্ছে গিয়ে বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, এটা রূপালী নয়। লিন বাগচি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, অনুরোধটি বলুন। ভাঙা গড়া, যে কোনো, তাই তো, যে কোনো। আচ্ছা বন্ধু, সাথেই থাকবে। জি বলুন। হ্যাঁ অবশ্যই সাথেই থাকবেন বন্ধু, সাথেই থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: আপু, আমি পিরোজপুর ভান্ডারিয়া থেকে।
0: হ্যাঁ পিরোজপুরের বন্ধু, বলুন। ভান্ডারিয়া, নামটি বলুন।
2: আমার নাম মোহাম্মদ সাইদুল।
0: সাইদুল, অবশ্যই অনুরোধ করবেন। এই যে এখন করলেন, এখন আচ্ছা, আপনি আবার যুক্ত হবেন। বলুন আজকের অনুরোধটি বলুন।
2: আজকে শোনাবেন আমাকে মোহনমালার বনবাস।
0: মোহনমালার বনবাস, জি। আচ্ছা বন্ধু, এটুকু হলেই চলবে, সাথেই থাকবে। নতুন পুরাতন যে বন্ধুই পাই না কেন, আমাদের জন্য কিন্তু আসলেই অনেক বড় একটা বিষয়। আপনারা আপনাদের অনুরোধ করবেন ঠিকানা এবং নাম বলে। হ্যালো, আচ্ছা সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল। হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কে বলছেন?
3: আমি কাসিম বলছি।
0: কাসিম, জি।
3: আমাকে একটি গান শোনাবেন, গন্ডা পুলিশ ছবি।
0: গুন্ডা পুলিশ, জি। ঠিকানাটা বলুন।
3: কালাইবাড়ি থেকে বলছি, পোষা কালাইবাড়ি।
0: কালাইবাড়ি, আচ্ছা, এটা জেলা
3: শুনছেন? পোষা কালাইবাড়ি, হ্যাঁ
0: হ্যাঁ। জেলা, জেলা কোনটা?
3: নওগাঁ জেলা পড়ে।
0: হ্যাঁ, কোষা কালাইবাড়ি, আচ্ছা, নওগাঁ জেলার বন্ধু। আচ্ছা বন্ধু,
3: গুন্ডা পুলিশ ছবির একটি গান শোনাবেন, গানের কলি হচ্ছে আজ রাতে তোমাকে যেতে দিব না।
0: আচ্ছা বন্ধু, হ্যাঁ গানটা আসলে সুন্দর, অনুরোধটি রাখলাম, অবশ্যই শোনাব। হ্যালো, কে আছেন বলুন? হ্যালো, কে বলছেন? সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেল, এরপরে কি কে আছেন? হ্যালো, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম,
4: আপনারা ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। বলুন নাম ঠিকানা।
4: আমি ভালো আছি, আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, থানা মোরগঞ্জলা বাগের থেকে।
0: হ্যাঁ ইব্রাহিম হাওলাদার, জি বলুন।
4: গান শোনাই হৃদয়ের যুগ তো শিল্পী কুমার শানু, মিষ্টি মিষ্টি চেহারা কাজল কাজল আঁকি, এই গানটি শোনাবেন।
0: হ্যাঁ কুমার শানুর কণ্ঠে গানটি আসলেই খুব সুন্দর গান, অনুরোধ করার জন্য ধন্যবাদ। এরপর কে আছেন? একটা অনুরোধ নিয়ে আমি ফিরে যাব গানে। হ্যালো,
5: ঝিনাইদহ।

0: প্রথম কলি তোর পাখি যে লোকে হয় না বুড়ো আসর প্রেমের বয়সে তো
1: আসলে। হ্যাঁ বন্ধু, অনেক ধন্যবাদ, নিজেও গিয়ে শোনালেন, এই জন্য আরও ধন্যবাদ, সাথেই থাকবেন। আচ্ছা বন্ধুরা, সময় হলো এবার গানে ফিরে যাব। এবারের গানটি শুনতে চেয়েছেন গিয়াসউদ্দিন, বাঁশখালী চট্টগ্রামের বন্ধু, বলো না ভালোবাসা ছায়াছবি থেকে, শিল্পী আসিফ আকবর।

এই মন তোমার জন্য বলো না ভালোবাসি। আসিফ আকবরের কণ্ঠে এই গানের পর এবারে শুনব কনক চাপা ও ইন্দ্রকিশোর কণ্ঠে এই গানটি, ছায়াছবি মৃত্যু কত ভয়ানক, আর অনুরোধকারী মুস্তাকিম কাপাসডাঙ্গা রামপালের বন্ধু।

বন্ধুরা, শুরুতেই যেমন বলেছিলাম ঝুম বৃষ্টি আর মেঘের কথা, উঠোনে বা বাড়ির বারান্দায় শুকোতে দেওয়া কাপড় বা অন্য কিছু এক পশলায় বৃষ্টিতে কিন্তু ভিজে যেতে পারে, এবং বাইরে গেলে অবশ্যই ছাতা নিয়ে যাবেন। ওই যে শ্রাবণ মাস, এক পশলা বৃষ্টি, সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে কথা গান আর নতুন অনুরোধের সময় শেষ হলো। তালিকায় আরও যাদের নাম ছিল, রতন, যশোরের বন্ধু, জ্ঞানন্দ পাল, ফতেপুর, খোকনচন্দ্র, পাংশা, রাজবাড়ির বন্ধু। হ্যাঁ বন্ধুরা, সময় শেষ হলো আজকের। আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএমব্যান্ড 88.8 মেগাহার্টজে। শ্রোতা বন্ধু, এছাড়াও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। আমন্ত্রণ জানাচ্ছি পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষে। অনুষ্ঠানের প্রথমেই শুনবেন এস এম জহিরুল ইসলাম জহিরের কণ্ঠে একটি পল্লীগীতি, রচয়িতা এস এম হুসাইন বিল্লা।

0: বাংলাদেশ বেতার খুলনা। একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে 27 জুলাই 2026 তারিখে নতুন করে স্পোর্টস 2026-2027 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নতুন করে 2026-2027 আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। শ্রোতাবন্ধু, আরও একটি বিজ্ঞপ্তি। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে খুলনা সার্কিট হাউস মাঠে আগামী জানানো যাচ্ছে যে 11 জুলাই 2026 হতে এক মাসব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে। বিজ্ঞপ্তি দুটি শুনলেন।
1: শ্রোতা, আপনারা শুনছেন মাটি ও মানুষ পল্লীগীতের অনুষ্ঠান। এবারে গানের শিল্পী অনিল চন্দ্র হালদার, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

শ্রোতা বন্ধু, আপনারা মাটি ও মানুষ অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শিল্পী শামসুর রহমান, রচয়িতা মোহাম্মদ রফিকুল ইসলাম।

শ্রোতা বন্ধু, এই গানটির সাথে সাথেই শেষ হয়ে গেল পল্লীগীতির অনুষ্ঠান মাটি ও মানুষ। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন বিকেল 3টের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরো দমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। 1978 সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে তাতে ড্রিলিং করা হয়। 2013 সালে তৃতীয় কূপের সন্ধান মিললে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস উৎপাদনে যায় এবং 2018 সালে একই কূপে ওয়ার্ক ওভার করে এখন প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। স্বাস্থ্য খাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সব পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধার সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বিশ্ব বাঘ দিবস। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের বলেন, বাঘ দেশের জাতীয় সম্পদ, বাঘ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে। গতকাল জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতে জেলায় 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 13 জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত 9,000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আজ এক বিবৃতিতে একথা বলেন। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এই ওন শপিং মল থেকে 8 জনকে জীবিত উদ্ধার করেন। ভূমিকম্পে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অঞ্চলজুড়ে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পৃথক বৈঠক করেছেন। হোয়াইট হাউস এই বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে অভিহিত করেছে। বৈঠক শেষে জেলেনস্কি বলেন, ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স প্রদান করতে সম্মত হয়েছে। গতকাল জেলেনস্কির হোয়াইট হাউস ত্যাগের পরপরই বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে পৌঁছান। ট্রাম্পের সঙ্গে তাদের বৈঠকগুলোতে ইরান যুদ্ধের বিষয়ে ব্যাপকভাবে আলোচনা হয় বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু জানান, তাদের বৈঠক অভিন্ন লক্ষ্যমাত্রা নিয়ে সমঝোতা হয়। খেলার খবর। ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল কাভা মেন্স টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4:30 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া, পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতাবন্ধু, শুরু হচ্ছে বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমেই শুনবেন মনে প্রাণে আছো তুমি, এই ছবি থেকে গান যুগলে গিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা।

শ্রোতা, আপনারা শুনছেন বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া শ্রুতিমধুর কিছু গান। এবারের গানটি নেওয়া হয়েছে বলবো কথা বাসর ঘরে, শিল্পী অ্যান্ড্রু কিশোর ও গৌরী শান্তনী।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে গানটি নেওয়া হয়েছে এক বুক ভালোবাসা ছায়াছবি থেকে, শিল্পী আসিফ আকবর ও কনক চাপা।

0: এবারে সেই গানটি চাচু ছায়াদেবের থেকে নেওয়া শিল্পী অ্যান্ড্রু কিশোর দিঘির কণ্ঠে শুনবেন।
1: আমার নিজের গল্প না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তির খেলা।
2: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

হ্যাঁ বন্ধুরা, আমার নাই কোনো নাম নাই, এই গানটির সাথে শেষ হলো আমাদের ছাঁচবি গানের এই আয়োজন। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, এবারে শুনবেন মাঝমিশালি গান। প্রথম গানটির শিল্পী আবিদা সুলতানা, দেশের গান লিখেছেন মাসুদ করিম।

প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে আপনারা শুনছিলেন মাছ মিশালি গান। লোকগীতে গানটির সাথে শেষ হলো আমাদের এই আয়োজন। সময় হলো বাংলা খবর শোনার। এখন বেলা বিকেল 4টার বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিশান আরাবিথি। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। স্বাস্থ্যখাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাত হোসেন। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে চালু হল ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম। আজ রাজধানীর আগারগাঁয়ে ডাক অধিদপ্তরের সভাকক্ষে সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মাধ্যমে চুক্তিভিত্তিক ব্যবস্থায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে 4টি ও বাইরে 4টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে, যা পরবর্তীতে দেশজুড়ে সম্প্রসারণ করা হবে। আজ বিশ্ব বাঘ দিবস। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের বলেন, বাঘ দেশের জাতীয় সম্পদ। বাঘ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামী 6 সদস্যের প্রতিনিধি দল আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ, তাহমিদা আহমেদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো জেলায় 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 13 জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত 9,000-এর বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি আজ এক বিবৃতিতে একথা বলেন। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারারাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা A1 শপিং মল থেকে 8 জনকে জীবিত উদ্ধার করেন। ভূমিকম্পে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, অঞ্চলজুড়ে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। খেলার খবর, ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল কাভা মেন্স টুর্নামেন্টের ফাইনালে আজ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 4:30 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল এলাকার উপর দিয়ে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা, ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা রেলের বাংলা খবরের পর আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে এবারের আয়োজনে রয়েছে ছায়াছবির গান, সাথে রয়েছে আমি হেরা ইয়াকুতি,
2: আছি আমি সামিয়া আক্তার।
1: হ্যাঁ, এবার প্রথমে কোন গানটি শুনবো?
2: হ্যাঁ, শ্রোতাদের জন্য প্রথমেই রয়েছে আশিক প্রিয়া ছবি থেকে খুবই জনপ্রিয় একটি গান, এবং এই ছবিটিও কিন্তু খুব জনপ্রিয় ছিল এক সময়। মধুরা শুনবেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে গানটি।

0: তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি আমারই মন বলো তো সামিয়া?
1: হ্যাঁ, খুবই সুন্দর কথা। কিন্তু আসলে আমাদের যারা গান লেখেন তারা এত সুন্দর করেই লেখেন, অনেক সময় মনে হয় কি আমরা যে কথা বলতে চাচ্ছি আমার মনে আসছে কিন্তু মুখ থেকে সে আবেগটি বের হচ্ছে না। কবিরা কিন্তু তাদের কলমে ঠিকই সেটি লিখে দেয়। হ্যাঁ, এমনই সুন্দর কথামালার গান শুনবো সুবীর নন্দী ও মুক্তির কণ্ঠে ছবি হাজার বছর ধরে।
0: তো শুনে আসি।

0: আচ্ছা সামিয়া, পৃথিবী কিন্তু অনেক প্রেমের মেলা আসলে, এই তুমি চিন্তাই করো না, পাগলের প্রেম দেখেছ?
1: হ্যাঁ, প্রেম তো অনেক রকমই হয়, প্রেমের মাঝেই মানুষ শান্তি খোঁজে, কিন্তু অনেক সময় আবার বলে প্রেম কষ্ট দিচ্ছে, কিন্তু
0: এটাও গানে আসে, কবিতায় আসে। হ্যাঁ ঠিক আছে, না পাওয়ার বেদনা থেকে আসলে কষ্টটা আসে, যাকে ভালো লাগে বা ভালোবাসি না পেলেই হয়তো ওই কষ্টটা আসে।
1: কিন্তু আমরা চাই যে সবাই কিন্তু তার পছন্দের মানুষটিকে পাক এবং যা সে চায় ভালোবাসুক, অর্থাৎ সবার সব স্বপ্নই পূরণ হোক, যদিও আসলে সব স্বপ্ন তো পূরণ হয় না, তারপরেও যতটুকু সম্ভব ভালো থাকার জন্য আমরা প্রত্যেকের জন্য এমনই আশা করতেই পারি। শ্রোতা বন্ধু, এবারে আপনাদেরকে শোনাবো পাগলির প্রেম ছবির গান।
0: কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন ও এন্ড্রু কিশোর, শুনে আসি চলুন।

0: তুমি চলে যেও না, আসলে কে চলে যাবে না বলো তো?
1: মানুষের এমন আকুতি কিন্তু থাকে প্রিয় মানুষটির প্রতি, মানুষ হারানোর ভয়ে থাকে, প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে থাকে, এই কারণে কিন্তু এমন আকুতি করে থাকে।
0: তুমি চলে যেও না।
1: হ্যাঁ, এমনই কথামালার গান শুনবো এন্ড্রু কিশোরের কণ্ঠে আত্মহংকার ছবি থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।

0: আচ্ছা, আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই আমরা দেখতে পাই, তাই না? সেই চাঁদ, মানে সেই চাঁদের আলো যদি ঘরে আসে তাহলে বলো তো কেমন হয়?
1: চাঁদের আলো ঘরে আসলে তো সে
0: আসলে
1: অন্যরকম সৌন্দর্য তৈরি হয়। আমরা কিন্তু জ্যোৎস্না সবাই পছন্দ করি, তাই না? চাঁদের আলো মানে তো জ্যোৎস্নাই,
0: এবং প্রিয়াকে মানুষ কিন্তু সে চাঁদের সাথে তুলনা করে, সেভাবেই বলো।
1: হ্যাঁ, অবশ্যই চাঁদের থেকেও সুন্দর মনে থাকে মানুষ তার প্রিয়াকে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো লাঠি ছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

0: আচ্ছা, প্রিয় কাউকে দেখার জন্য কিন্তু মন আসলেই খুব আনচান করে, কি বলো?
1: অবশ্যই, এক নজর দেখার জন্য বন্ধুকে, প্রিয় মানুষটিকে আমরা কিন্তু সবসময় উদগ্রীব হয়ে থাকি, এবং একটু দেখার যে আনন্দ বা যে শান্তিটা পাওয়া যায়, এটি কিন্তু দেখা যায় সারাদিনেও পাওয়া যাচ্ছে না যখন আমরা প্রিয় মানুষটিকে দেখি,
0: দেখার যে আক্ষেপটা থাকে। হ্যাঁ
1: ঠিক তাই, এবং আমরা চাই প্রত্যেকেই তার প্রিয় মানুষটিকে ঘিরে থাকুক, এবং প্রতিটা দিন প্রতিটি সময়ে যেন প্রিয় মানুষটিকে সে দেখতে পারে। বন্ধুরা, যেমন আপনারা আমাদের প্রিয়, এবং আপনারা প্রিয় এই জন্যই আপনাদের কাছে আমরা কিন্তু বারবার ফিরে আসি।
0: তো এবারে শুনবো বেবি নাজনের কণ্ঠে সেরকম একটি গান, এবং ছাড়া ছবি বাপ বড় না শ্বশুর বড়।

0: ছায়া ছবির গান আমি এবং সামিয়া, খুব সুন্দর একটি সময় কাটালাম এবং সাথে তো আপনারা ছিলেনই। এই গানটির সাথে শেষ হলো আমাদের এই আয়োজন।
1: বাংলাদেশ বেতার খুলনা, একটি বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে 27 জুলাই 2026 তারিখে নতুনকুড়ি স্পোর্টস 2026-2027 দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। নতুনকুড়ি 2026-2027 আওতায় 10টি ইভেন্টের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী সেপ্টেম্বর 2026 থেকে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম 1 জুলাই 2026 হতে 31 আগস্ট 2026 পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তিটি শুনলেন
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন আপনারা শুনবেন আল্লাহ পাকের শানে হামদ। গীতিকার সর্দার আমির আলী চিস্তি, শিল্পী সর্দার আফসার উদ্দিন।

আল্লাহ পাকের শানে হাম ছুঁড়লেন। নামাজ কায়েম করো ও যাকাত আদায় করো। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে তাকে দুনিয়াতেই দিয়ে দেব, আর আখিরাতের তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখিরাতে বদলা চাইবে আমি তাকে আখিরাতে সওয়াব দান করব এবং দুনিয়াতেও দিব। আমি অতি শীঘ্র শুকরগুজার বান্দাদেরকে বদলা দিব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্র বদলা দিব যারা আখিরাতের সওয়াবের নিয়তে আমল করে। আল কোরআন খুলনা তার পার্শ্ববর্তী সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকে গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য ব্যয় করা হয়। আল হাদিস বাংলাদেশ বেতার খুলনা। প্রিয়শ্রোতা, এখন আপনারা শুনবেন নাতে রসুল, গীতিকার আনিসুর রহমান, শিল্পী খালিদ হাসান।

খালিদ হোসেনের কণ্ঠে নাতি রসুল শুনলেন। গীতিকার ছিলেন আনিসুর রহমান। ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলি, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করি। নিয়মিত পুকুর ডোবা সংস্কার করি এবং জলাশয়ের কচুরিপানা ও ড্রেনের ময়লা পরিষ্কার করি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ মন সুস্থ থাকে। ঘর বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ব্যবহৃত বৈদ্যুতিক তার ত্রুটিযুক্ত কিনা মাঝে মধ্যে তা পরীক্ষা করি। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে রাখি। অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল, তাই অগ্নি নির্বাপনের চেয়ে অগ্নি প্রতিরোধে উত্তম। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি খবর, বাণিজ্যিক সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. Prime Minister Tariq Rahman has made Tahsin Abdullah, the boy whose heartwarming smile at Notunkuri Sports closing ceremony touched millions despite the grief of losing his elder sister in the Milestone School fighter jet crash. The Prime Minister invited Tahsin Abdullah and his father, Najmul Haq, to the Prime Minister's office at the Secretariat after learning the heartbreaking story behind the widely shared photograph of the smiling boy on social media. The image taken during the closing ceremony of Notunkuri Sports 2025-26 at the Bangladesh Army Stadium last Monday quickly went viral on social media, showing Tahsin Abdullah in his school uniform stretching out both hands towards the Prime Minister with an expression of pure joy. Prime Minister's press wing informed this. Acting Speaker of Jatiya Sangshod, Barrister Kaisar Kamal and Nepal's Ambassador to Bangladesh, Ghanusham Bhandari, have expressed optimism that the South Asian Association for Regional Cooperation, SARC, could be revitalized through enhanced regional cooperation. The view was shared when the Nepalese envoy paid a courtesy call on the acting speaker at his office at the Jatiya Sangshod Bhavan today. During the meeting, the acting speaker said the opportunity still exists to realize the vision of the Shaheed President Jiaur Rahman, who initiated the establishment of SARC with the goal of promoting the desired development of South Asian countries through mutual cooperation. He called upon Nepal to take an active role in making the regional bloc effective once again, to which Ambassador Ghanusham Bhandari expressed his agreement. A press release of Parliament Secretariat informed this. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakarat Hossain has called for ensuring quality health care by spending the allocated funds for the health sector with honesty and transparency. He made the call at a workshop titled Filling the Gap in Bangladesh's Public Health System at the International Mother Language Institute in the capital today. The health minister said various initiatives have been taken to expand infrastructure and medical facilities at all level of health care, from Upazila to medical college hospitals. State Minister for Fisheries and Livestock Sultan Salahuddin Tuku has called upon all concerned to raise mass awareness to conserve wildlife, including tiger. He made the call while taking to media following a rally at the National Zoo in Mirpur. He stressed the need for developing mentality among the new generation to conserve wildlife. The state minister said, "Tiger is one of the most important wildlife in the world and an important part of the biodiversity." Bangladesh Jamaat Islami has demanded the Election Commission to withdraw its proposed provision barring MPO-listed teachers from contesting local government elections and cancel the contractual appointment of an additional secretary over political affiliation. A six-member Jamaat Islami delegation led by its Secretary General Mia Ghulam Parwar sat in a meeting with Chief Election Commissioner M.M. Nasir Uddin at the Nirbachan Bhavan at Agargaon in the capital today. Election Commissioners Abdul Rahmanil Masood and Tahmida Ahmed, along with Election Commission Senior Secretary Akhtar Ahmed, were also present at the meeting. The Bangladesh Petroleum Exploration and Production Company Limited, BAPEX, has started drilling of new gas well at Bao Choriagao of Shahbagh Upazila of Noakhali. The state-owned petroleum exploration and production company is primarily expecting 7 million cubic feet gas, likely to add international grid from this newly explored gas field, BAPEX sources said. The excavation of the gas well is progressing in full swing under Sandalpur 4 evaluation and development well excavation project, and it will continue for 45 days. A powerful 7.1 magnitude earthquake struck southern Japan's Kumamoto Prefecture of Sunday, killing at least 13 people and causing extensive damage. Prime Minister Sanae Takaichi said this in a statement today early this morning. District authorities said rescuers pulled 8 people alive from the Aven shopping mall after an all-night rescue operation. Dhaka Meteorological Office says the deep depression over North Odisha and adjoining South Jharkhand and Chhattisgarh, it is likely to move westwards and weaken gradually. Steep pressure gradient persists over North Bay and adjoining areas. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pau have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাফেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ ও খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সন্দলপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাফেক্স জানায়, নোয়াখালী বেগমগঞ্জ 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। 1978 সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে তাতে ড্রিলিং করা হয়। 2013 সালে তৃতীয় কূপের সন্ধান পাওয়া গেলে ড্রিলিং শেষে ওই কূপ থেকে গ্যাস উৎপাদনে যায় এবং 2018 সালে একই কূপে ওয়ার্ক ওভার করে এখন প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বৈদেশিক লেনদেনের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিকায়ন, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সেবা বাণিজ্যের সম্প্রসারণের লক্ষ্যে নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আজ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বহির্মুখী রেমিটেন্স পাঠানোর সেবা চালু করতে পারবে। এটি ব্যবহারকারীর জন্য একটি ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে পরিচালিত একটি মাস্টার ডিভি এর আওতায় পরিচালিত হবে। তবে এ ধরনের সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়েছে প্রায় 111 কোটি টন পণ্য। আমদানি ও রপ্তানি মিলিয়ে এসব পণ্যের সরকারিত মূল্য ছাড়িয়েছে 11 লাখ কোটি টাকা। পণ্য পরিবহন ও সুলকান থেকে সরকারি কোষাগার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মোট রাজস্ব আয় হয়েছে প্রায় 90,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। এছাড়া কমলাপুর, আইসিডি, কেরানীগঞ্জের পানগাঁও ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম ইপিজেড কাস্টমস স্টেশনেও বন্দরের মাধ্যমে পরিবাহিত একাংশ পণ্যের শুল্কায়ন হয়। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 391টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 113টির, কমেছে 239টির এবং অপরিবর্তিত ছিল 39টির। এ প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 21 পয়েন্ট কমে অবস্থান করছে 5,878 পয়েন্টে। ডিএসইতে 1,342,51 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,260 কোটি 93 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95, ক্রয় 122.95, সৌদি রিয়াল বিক্রয় 33.25, ক্রয় 32.59, কুয়েতি দিনার বিক্রয় 404.58, ক্রয় 397.19, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.40, ক্রয় 94.65, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.48, ক্রয় 29.90 এবং থাইবাত বিক্রয় 3.71, ক্রয় 3.66। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন। সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
1: বন্ধুরা, কিছু কিছু সময় শব্দের চেয়ে সুর অনেক বেশি কথা বলে, আর প্রতিটি আধুনিক গানে যেন লুকিয়ে আছে নিজের না বলা গল্প এই নীল মণিহার এই স্বর্ণালী দিনে। প্রিয় মানুষের প্রতি ভালোবাসা ও আবেগের এক অপূর্ব বহিঃপ্রকাশ। প্রিয় মানুষকে সাথে নিয়ে কাটানো জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তকে আরো রঙিন ও অর্থপূর্ণ করে তোলে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা কিংবদন্তি শিল্পী লাকি আখন্দের নিজের সুরে ও এস এম হেদায়েত এর কথায় এই নীলমণিহার গানটি শুনবো।

0: সমুদ্র মানেই একরাশ প্রশান্তি, না বলা কথা আর গভীর অনুভবের প্রতিচ্ছবি। তার ঢেউয়ের শব্দে যেমন থাকে সুর, তেমনি জোয়ার ভাটার মাঝে লুকিয়ে থাকে জীবনের ওঠাপড়া।
1: প্রিয় মানুষটিকে সাথে নিয়ে সাগর পাড়ের অসীম আকাশের নিচে হাত ধরে কাটিয়ে দিতে মন চায় অনন্তকাল। কেউ বা সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তার প্রিয় মানুষটির কপালে ছোঁয়াতে চায়।
0: আর এমনই একটি সোনালী যুগের রোমান্টিক গান, সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে। গানটির বিখ্যাত গীতিকাব্যকার জেবুন্নেসা জামাল ও করিম সাহা।

0: আর নয়, বরং হৃদয়ে গেঁথে থাকা এক গভীর স্মৃতি, যেটা ভাষায় প্রকাশ করাই কঠিন।
1: প্রিয় বন্ধুরা, আমাদের এবারের গান হয়তো তোমার বাগান থেকে। গানটির গীতিকাব্য করেছেন মোকাম আলী খান ও সুর দিয়েছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গানটি শুনব শিল্পী অভিজিতের কণ্ঠে।

ভালোবাসা সবসময় সফল হয় না। কখনো কেউ ছেড়ে যায়, কখনো পরিস্থিতি হারিয়ে দেয় কাছের মানুষটিকে, তখন সেই প্রেম আর গল্প হয়ে ওঠে ব্যর্থ ভালোবাসায়। এই ব্যর্থতা কেবল

0: প্রিয় মানুষটিকে খুব বেশি ভালোবাসলে তাকে হারানোর ভয়ও মনে আসে। তাই কখনো প্রিয় মানুষটি হাজার মানুষের ভিড়ে থাকলেও সবার আগে সেই ভালোবাসার মানুষটির চোখে চোখ পড়ে। ভালোবাসার মানুষটির মনে কষ্ট না দেওয়ার জন্য সব দোষ সব অপরাধ সে নিজেই নিজের কাঁধে নিয়ে নেয়, কারণ সে চায় না তার কোনো কথাই বা আচরণে তার ভালোবাসার মানুষটি হারিয়ে যাক।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের শেষ নিবেদন, হাজার মানুষের ভিড়ে তুমি গানটির গীতিকার মোহাম্মদ হাবিবুল্লাহ ও লোকমান হাকিমের সুরে। গানটি পরিবেশন করবেন শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। গ্রন্থনায় পপি রানী দাস, উপস্থাপনায় শিমুল হোসেন ও ইফাত আরা ইরা, সম্পাদনায় আব্দুল আহ্বাল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।

0: Hi, good evening. I welcome all of you at today's English learning program, Let's Speak English. Two learners are present here in this studio. Let's introduce with them.
1: Hello, I'm Oshorjo Khairul Oishi, a student of Dhaka University, and I welcome all of you to this program.
2: Hi, I'm Mashur Rahman, and I welcome you all to our program.
0: Thank you, Mashur and Oishi, for coming to our studio today for this program. And dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হল The Importance of Multimedia System in the Classroom. আর আজকের অনুষ্ঠানটির এম হচ্ছে টু লার্ন কোয়াইট প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডভার্ব হিসেবে কোয়াইট এবং কোয়াইটের পরে আমরা সাধারণত ফলো করি অ্যাডজেক্টিভের ব্যবহার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। উই উইল অলসো এনজয় লিসনিং আ শর্ট কনভারসেশন এনটাইটেলড ইম্পর্টেন্স অব মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম। Before listening the short conversation, would like to know about some word or phrases meaning at the very beginning, which have been used in this text. The first word is auditory. A spelling of this word is auditory. Hope you have been able to write. The form of this word is noun, and the meaning is relating to the sense, organs, or process of hearing. Second word is kinesthetic. A spelling of this word is kinesthetic. Kinesthetic, এই শব্দটির form হচ্ছে adjective. এর meaning হলো physical or corporeal, that is relating to physical feature. Next word is manually. Manually শব্দটির অর্থ হলো hand operated or physically operated something. Form of this word is adverb and the spelling is manually. Manually. Next word is interactive. A spelling is interactive. I repeat, interactive. Interactive. Interactive শব্দটির form হলো adjective, আর এর meaning হচ্ছে participatory or reciprocal or responsive. এরপরে লিখো একটি phrase, that is instead of. INSTEAD of আলাদা করে লিখবে, এর অর্থ হলো in place of অথবা in lieu of. বাংলায় এটির অর্থ হলো পরিবর্তে। এর পরের শব্দটি অর্থাৎ শেষ শব্দটি হচ্ছে ভিজুয়াল, VISUAL. ভিজুয়াল শব্দটির ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এর অর্থ হচ্ছে রিলেটেড টু সাইট অর ভিশন। ডিয়ার লার্নার্স, নাও লেটস এনজয় লিসনিং দ্য শর্ট কনভারসেশন এনটাইটেলড ইম্পর্টেন্স অফ মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম।
1: Hi, I saw the new interactive whiteboard and projector set up in your classroom. How are you liking it?
2: Honestly, it has completely changed how I teach. Yesterday, instead of just drawing a cell on the traditional chalkboard, I showed the students a 3D animated walkthrough of cellular division.
1: That sounds amazing. Did you notice a difference in how they paid attention?
2: Absolutely. Usually a few students zone out during heavy lectures, but the visual elements kept the entire class engaged.
1: Right you are. Multimedia systems really help cater to different learning styles.
2: Yes, the visual learners get the diagrams, the auditory learners get the narrated videos, and the interactive parts keep the kinesthetic learners.
1: You're quite right. I suppose it also saves a lot of time since we don't have to erase and redraw everything manually.
2: Exactly. Plus, I know where the digital slides and video links directly with the students after class.
1: Right you are. Thanks a lot.
2: You're welcome.
0: Oh, great. Excellent. Thanks, Oishi and Mashur, for your active participation. Dear learners, you must have heard a good sentence, I must say good sentence, because there are lots of things to be learned from this short sentence. And that short sentence is, you are quite right. আমরা লক্ষ্য করেছি আমরা প্রায় এই কোয়াইট শব্দটি অর্থাৎ এই অ্যাডভার্বটা আমরা পরে এই অ্যাডভার্বটা যখন ব্যবহার করি তখন এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ এর ব্যবহার লক্ষ্য করি। অনেকে বলতে শুনেছো যে ইউ আর কোয়াইট ওকে, আই এম কোয়াইট গুড, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ এই যে কোয়াইট এর পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাহলে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। কোয়াইট হলো ইজ অ্যান অ্যাডভার্ব অব ডিগ্রি দ্যাট মডিফাইজ দি অ্যাডজেক্টিভস রাইট। আমরা রাইট অ্যাডজেক্টিভকে মডিফাই করি এই কোয়াইট শব্দটি দিয়ে, বিকজ রাইট ইজ আ নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। রাইট, আই মাস্ট সে অগেন, রাইট ইজ আ নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ। হিয়ার কোয়াইট মিন্স completely or absolutely. Right is used, has been used here, this adjective has been used here as predicate adjective, and it describes the subject. Oishi, would you please tell at least two sentences by using quite plus adjective?
1: The presentation was quite informative. The puzzle is quite difficult.
0: Mashur, would you please tell some sentences by using quite plus adjective?
2: The weather today is quite chilly. Your new apartment is quite spacious.
0: Thank you. The movie is quite good. The movie is quite impressive. You can say the movie is quite impressive. Here, do you think impressive is adjective?
2: Yes.
0: Impressive is adjective. You see, they are learners. Tumra nichoi lokkho korecho Oishi ebong Mashur je sentence gula bollo ektu age, সেখানে প্রত্যেকটি সেন্টেন্সে কোয়াইটের পরে ওরা অ্যাডজেক্টিভ এর ব্যবহার করেছে। সুতরাং আমি আবার তোমাদেরকে সেন্টেন্সগুলো বলছি। যেমন প্রথমে ঐশী বলেছে দ্য প্রেজেন্টেশন ওয়াজ কোয়াইট ইনফরমেটিভ। ইনফরমেটিভ মিন্স দ্য থিং হোয়ার পিপল ক্যান গেট লটস অফ ইনফরমেশন। সো কোয়াইট ইনফরমেটিভ, হিয়ার অফকোর্স ইনফরমেটিভ ইজ অ্যাডজেক্টিভ। ঐশী,
1: ইয়েস,
0: ইনফরমেটিভ ইজ অ্যাডজেক্টিভ। The puzzle is quite difficult. Here puzzle means riddle or something like that. Very difficult. Arta sentence bolese oishi seta holo the weather today is quite chilly. Chilly mane? What does chilly mean? Cold. Okay, very good. Mashur also bolese your new apartment is quite spacious. That's good. Spacious is adjective. Dear learners, amra ei short conversation tite arekti sentence ni alochona korte chai. Seta holo a few students zone out. Look, zone generally we consider it as noun, but here zone out is a phrasal verb. During heavy lectures, but the visual elements kept the entire class engaged. অর্থাৎ আধুনিক যুগে অর্থাৎ বর্তমান যুগে আমরা বেশিরভাগ শিক্ষা ব্যবস্থায় মাল্টিমিডিয়া উই আর ইউজিং ফ্রিকুয়েন্টলি। আওয়ার টিচার্স আর অলসো এনজয়িং ইট, আওয়ার স্টুডেন্টস আর অলসো এনজয়িং ইট, এন্ড এটা শিক্ষায় একটা রীতিমতো রেভলিউশন এনে দিয়েছে। হোয়াট ডু থিঙ্ক?
2: আই ডু থিঙ্ক সো, ইয়া।
0: Oishi, do you think multimedia has brought a revolution?
1: Yes.
0: Okay, thank you. Because amra age system e dekhtam je chhar arsen chalk byabohar korchen, there also they become bored, the students won't be able to the students will distract their attention. However, another sentence is the visual learners. Look, there are some many kinds of learners: visual learners, kinesthetic learners, etc., etc. However, they are learners. Would appreciate that you are actively listening our program. We are almost at the end of our session today. No more today. Hope to talk to you very soon. Thanks a lot.
3: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিন নসীন।
4: বাংলাদেশ বেতার, ঢাকা।

0: আসাদ,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
1: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগত ভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটি সতর্কীকরণ ঘোষণা। বিভিন্ন মন্ত্রণালয় বা সরকারি দপ্তরের পদবি ব্যবহার করে ফোনের মাধ্যমে বাংলাদেশ বেতারের সম্মানিত শিল্পী বা শিশু শিল্পীদের অভিভাবকের কাছে ব্যাংক সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। এরকম ফোন করা সম্পূর্ণ প্রতারণা ও উদ্দেশ্যমূলক। বিজ্ঞপ্তিতে এমন ব্যক্তির কাছে ব্যাংক বা আর্থিক তথ্য প্রদানে বিরত থাকার পাশাপাশি যে ফোন নম্বর থেকে ফোন করা হয়েছে সেই নম্বর উল্লেখ করে নিকটবর্তী থানায় জিডি করার জন্য জানানো হয়েছে। ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিশেষ কথিকা, বলছেন ডক্টর সোহন কান্তি বড়ুয়া।
3: আজ আষাঢ়ী পূর্ণিমা, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় তিথি। এদিন নানা আয়োজনে উৎসব মুখর হয় এবং বর্ণিল রঙে অলঙ্কৃত হয় বৌদ্ধ বিহার সমূহ। এ উপলক্ষে প্রতিটি বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বিশুদ্ধ চিন্তার নানা অনুষ্ঠান, বুদ্ধ পূজা, সমবেত প্রার্থনা, শীল গ্রহণ, উপোষ পালন এবং ধ্যান সমাধি ও প্রজ্ঞার অনুধ্যানমূলক আলোচনা ও দান সেবা ত্যাগের অনুশীলনমূলক বিবিধ বৌদ্ধ ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রমের আয়োজন করা হয় বিভিন্ন বৌদ্ধ বিহারে। এদিনের বিশেষ তাৎপর্য হল তথাগত গৌতম বুদ্ধের সাধনা ও ত্যাগের বিনিময়ে অর্জিত ধর্মদর্শনের শুভ উদ্বোধন বা সূচনা হয়েছিল এই দিবসেই। এই তিথিতেই তিনি তাঁর সাধন তত্ত্বের প্রথম প্রকাশ করেছিলেন। বুদ্ধের সেই প্রথম ধর্মবাণীর নাম ধর্মচক্র প্রবর্তন সূত্র। এছাড়াও মহামানব গৌতম বুদ্ধের জন্ম ও বুদ্ধত্ব লাভোত্তর কিছু অবিস্মরণীয় ঘটনা এই পূর্ণিমা তিথির সাথে সম্পৃক্ত। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল তথাগত বুদ্ধ এই ধরণীতে অবতীর্ণ হওয়ার পূর্বে এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহণ করেছিলেন। জন্ম পরবর্তী তিনি 29 বছর বয়সে এই তিথিতেই তিনি দুঃখমুক্তির পথ অন্বেষণে গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগ পূর্বক 6 বছর কঠোর একনিষ্ঠ সাধনা ও ধ্যানের মাধ্যমে তাঁর 35 বছর বয়সে তিনি লাভ করেছিলেন পরম জ্ঞান সম্বুদ্ধ বা বুদ্ধত্ব। এই দিনেই তিনি জগৎ ও জীবের সর্বাত্মক কল্যাণে পরবর্তীতে প্রথম ধর্মদেশনা করেন। মহামানব বুদ্ধের এই ধর্মদেশনাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন সূত্র, যাকে বলা যায় বুদ্ধের ধর্মদর্শনের মূল ভিত্তি। ধর্মচক্র প্রবর্তন সূত্র তথাগত বুদ্ধ দেশনা করেছিলেন তদানীন্তন 5 সাধকের কাছে। বুদ্ধের এই নব ধর্মদর্শন শ্রবণ করে জীবন ও জগৎ সম্পর্কে তারা বাস্তব জ্ঞান চৈতন্যে জাগ্রত হয়ে তথাগত বুদ্ধের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। তাই বুদ্ধের প্রথম দেশনা বা ধর্মচক্র প্রবর্তন সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামানব বুদ্ধের ধর্মদর্শনের ভিত্তি চতুরার্য সত্য এই সূত্রেই বর্ণিত হয়েছে, এবং যে 5 প্রথম ধর্মদেশনা করেছিলেন তাঁদেরকে বলা হয় বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্য। এই পূর্ণিমা তিথিকে উপলক্ষ করে অনুষ্ঠিত হয় মহান ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত অধিষ্ঠান। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যান্য পূর্ণিমা তিথির মতো আষাঢ়ী পূর্ণিমার সাথেও জড়িয়ে আছে তথাগত গৌতম বুদ্ধের মহাজীবনের নানা স্মৃতি। এর মধ্যে সিদ্ধার্থের মাতৃজঠরে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ, বুদ্ধের প্রথম সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘের বর্ষাব্রতের সূচনা। অতএব পবিত্র আষাঢ়ী পূর্ণিমা আত্মত্যাগ, সদ্ধর্মের প্রচার, সৎ পথের অনুসন্ধান ও আত্মবিশ্লেষণী চৈতন্য উন্মেষের জন্য বৌদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত স্মরণীয় ও বরণীয় এক তিথি। এই পবিত্র তিথিতে জগতের সর্বসত্তার সর্বাত্মক কল্যাণ কামনা করছি। সভ্যে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
2: এতক্ষণ শুনলেন আষাঢ় পূর্ণিমা উপলক্ষে বিশেষ কথিকা, বললেন ডক্টর শোভনকান্তি বড়ুয়া। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফরাদ হোসেন সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন লালনগীতি, শিল্পী রিমা খান।

0: এতক্ষণ শুনলেন লালন গীতি। শিল্পী ছিলেন রিমা খান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামিমা রহমান। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর ৪ উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাসকূপের সন্ধান মেলে। স্বাস্থ্যখাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত সব পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে চালু হল ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম। আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের সভাকক্ষে এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মাধ্যমে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা দেওয়া হবে। প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে ৪টি ও বাইরে ৪টি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে, যা পরবর্তীতে দেশজুড়ে সম্প্রসারণ করা হবে। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দল আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ, তাহমিদা আহমেদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বিশ্ব বাঘ দিবস। সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ, এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আজ রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের বলেন, বাঘ দেশের জাতীয় সম্পদ, বাঘ সংরক্ষণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম বাঘ সম্পর্কে জানতে পারে এবং এর সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করতে পারে। গতকাল জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো জেলায় ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৯,০০০-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির প্রধানমন্ত্রী সানায়েচে তাগাইচি আজ এক বিবৃতিতে একথা বলেন। আজ ভোরে জেলা কর্তৃপক্ষ জানায়, সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধারকারীরা এইয়ন শপিং মল থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করেন। ভূমিকম্পে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অঞ্চল জুড়ে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। খেলার খবর, ভলিবল। ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল কাভা মেন্স টুর্নামেন্টের ফাইনালে এখন স্বাগতিক পাকিস্তানের মোকাবেলা করছে বাংলাদেশ। সবশেষে পাওয়া ফলাফল অনুযায়ী পাকিস্তান ১-০তে এগিয়ে আছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, this is Bangladesh Betar Khulna, the news read by Asma Afjal. Today is the World Tiger Day. The International Tiger Day is celebrated on July 29th every year in 13 tiger-rich countries of the world to protect the natural habitat of tigers and create awareness among the general people for tiger conservation. The theme of the day this year is Securing the Future of Tigers with Indigenous Peoples and Local Communities at the Heart. The Forest Department in the four ranges of the Sundarbans and different non-government organizations have been taken elaborate programs to mark the day. The programs include rallies, discussion meetings and painting competitions for children. A discussion meeting on Safe Sundarbans, Safe Tigers was held at Mithakhali Bazar under Mongla Upazila in Bagerhat today on the occasion of World Tiger Day. President of Mongla Upazila BNP, Abdul Mannan Hawladar, attended it as chief guest. Presided over by the president of a non-government organization, the meeting was attended, among others, by the social workers, sports organizers, environmental workers, environmental fighters and leaders and of different social, political and environmental organizations. Besides an exceptional tiger exercise and a friendly football match were arranged at Mithakhali ground to create public awareness about tiger and Sundarban conservation. Earlier, a colorful rally was brought out in Mithakhali and Chatpai Bazar areas. Members of different social, cultural and environmental organizations, students and local elite took part in the rally. Several number of non-government organizations jointly organized it. A preparatory meeting was held at the Deputy Commissioner's Conference Room in Magura today on the occasion of the Agricultural Fair. The meeting informed that the 7-day Agricultural Fair will begin from August 20th at Magura Collectorate premises. Presided over by the Deputy Commissioner Mohammad Motakabbir Ahmed, the meeting was attended, among other, by the officer in charge of the District Forest Department, the District Agriculture Officer and officials of the concerned departments. The monthly meeting of the Devhata Upazila Law and Order Committee was held at the Upazila Parishad Auditorium in Shatkhira today. The meeting discussed on the prevention of the spread of drugs, the eradication of illegal dumping in government canals and the spread of online gambling and decided to take action against it. Presided over by the Upazila Nirvahi Officer, the meeting was attended, among other, by the Assistant Commissioner Land Officer in charge of the Thana, member of the District BNP Upazila Amir of Jamaat Islami and concerned officials. An essay and debate competition on corruption prevention and a prize distribution ceremony were held at the Devhata Government BBMP Institution Auditorium in Shatkhira today to create mass awareness and motivate students to practice honesty. The Upazila Nirvahi Officer distributed the prizes among the winners as chief guest. Presided over by the President of the Upazila Corruption Prevention Committee, the function was attended, among other, by the President of the District Corruption Prevention Committee, officer in charge of the Thana, members of the District Corruption Prevention Committee and concerned officials. The Upazila Administration and the Upazila Corruption Prevention Committee arranged it. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 50,000 taka as fine from a sweets factory in Block E of Notun Uposhahor in Joshua today. This fine was made in allegation for making and storing sweets in an unhygienic environment. Football. and 3-star 11 became champion, defeating Friends Club by 2-0 in the 4-team football tournament at Dhaneshwar Gathi College Ground under Shalikha Upazila in Magura Chure. Joint General Secretary of District BNP, Barrister Mithun Roy Choudhury, distributed prizes among the winners as chief guest. Dhaka Met Office says the deep depression over North Odisha and adjoining Gangetic West Bengal coast move westwards and low lies over North Odisha and adjoining South Jharkhand and Chhattisgarh. It is likely to move westwards and weaken gradually. Steep pressure gradient persists over North Bay and adjoining area. Squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Coxbazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Focus Valley Chill on tonight says there are chances of rain or thunder showers with temporary south-south easterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River pools in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, দ্বিতীয় অধিবেশনের এপালার অনুষ্ঠান ঘোষণা রয়েছে আমি ওয়াহিদা খানম। অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদজান কাদরি, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি, পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন।
3: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতাবন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো The same word used as different parts of space. অর্থাৎ একটি শব্দ কীভাবে বিভিন্ন পার্টস অফ স্পেস হিসেবে ব্যবহৃত হয় সে বিষয়টি আজকের আলোচ্য বিষয়। অর্থাৎ বিভিন্ন কনটেক্সটে একই শব্দ তার রূপ পরিবর্তন না করে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পেস হিসেবে ব্যবহৃত হতে পারে, আজকে সে বিষয়ে আলোচনা করব। তো সেই আলোচনার পূর্বে আমরা, যেহেতু এটা পার্টস অফ স্পেস বিষয়ক আলোচনা, সুতরাং পার্টস অফ স্পেস সম্বন্ধে আমাদেরও কিছু ধারণা থাকতে হবে। আমি একটু এ প্রসঙ্গে কিছু কথা বলি। শুদ্ধ ও সঠিকভাবে কথা বলা কিংবা লেখার জন্য পার্টস অফ স্পেস সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে, তা না হলে গ্রামাটিক্যালি নির্ভুলভাবে বলা বা লেখা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, সে সৎ, হি ইজ অনেস্ট, তাহলে এখানে এই অনেস্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার তার সততা আছে, হি হ্যাজ অনেস্টি, এই অনেস্টি শব্দটি হলো নাউন। তাহলে এখানে আমরা দেখছি দুটি শব্দ, একটা হচ্ছে অনেস্ট আর একটা হচ্ছে অনেস্টি। একটা হলো অ্যাডজেক্টিভ, প্রথমটা অ্যাডজেক্টিভ অনেস্ট, দ্বিতীয় শব্দটি অনেস্টি হলো নাউন। কিন্তু কেউ যদি বলে হি ইজ অনেস্টি, তাহলে একটা ভুল বাক্য, ভুল সেন্টেন্স হয়ে যাবে। হি ইজ অনেস্টি হয় না, হি ইজ অনেস্ট বাট হি হ্যাজ অনেস্টি। তো তাহলে এই যে আমরা দেখছি যে একটি শব্দের রূপ পরিবর্তন করে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে, আবার একই শব্দ বাক্যে তার কনটেক্সটের কারণে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচকে নির্দেশ করতে পারে। যেমন সে পানি পান করছে, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ওয়াটার শব্দটি নাউন। এখানে আরেকটি শব্দ আমি বলি, আবার সে গাছে পানি দিচ্ছে, হি ইজ ওয়াটারিং দি ট্রি। তাহলে এখানে কিন্তু এই যে ওয়াটারটা নাউন, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটারটা নাউন, কিন্তু যখনই আমি বলছি যে সে গাছে পানি দিচ্ছে, হি ইজ ওয়াটারিং দি ট্রি, এইখানে ওয়াটারিং মানে এটা ভার্ব হয়ে গেল, প্রথমটা নাউন দ্বিতীয়টি ভার্ব। সো তাহলে একই শব্দ এই যে কনটেক্সট পরিবর্তন করার কারণে এটি ভিন্নভাবে ব্যবহৃত হলো, একটি নাউন হলো আর একটি ভার্ব হলো। প্রথম ওয়াটারটা হচ্ছে নাউন, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, দ্বিতীয় ওয়াটারটি হলো হি ইজ ওয়াটারিং দি ট্রি, সে গাছে পানি দিচ্ছে, এটি হলো ভার্ব। সো তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে বাক্যে ইংলিশ সেন্টেন্সে একই ওয়ার্ড বিভিন্ন কনটেক্সটে এবং বিভিন্ন অবস্থানে, একটি বাক্যের বিভিন্ন অবস্থানে ব্যবহৃত হয়ে তো ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। একটি শব্দ বাক্যে তার ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে আলাদা আলাদা পার্টস অফ স্পিচ নির্দেশ করে। যেমন পাস্ট একটা শব্দের আমি উদাহরণ দিই, পাস্ট, পিএসটি পাস্ট, ইট ইজ এ পাস্ট সাবজেক্ট, এটা একটি অতীত ঘটনা। এই যে পাস্ট শব্দটি এখানে আমরা ব্যবহার করেছি, এটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ। আবার হি ওয়েন্ট পাস্ট মি, সে আমার পাশ দিয়ে চলে গেল, এই যে পাস্ট শব্দটি এটা প্রিপোজিশন। হি ওয়েন্ট পাস্ট মি, এই মির আগে অর্থাৎ কোনো নাউন কিংবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হয়, সে হিসেবে পাস্ট শব্দটি কিন্তু প্রিপোজিশন হিসেবে কাজ করছে, সে আমার পাশ দিয়ে চলে গেল, হি ওয়েন্ট পাস্ট মি, এটা প্রিপোজিশন। আবার আই নো নাথিং অ্যাবাউট হিজ পাস্ট, আমি তার অতীত সম্বন্ধে কিছু জানি না, এখানে পাস্ট কিন্তু হল নাউন। তাহলে এই যে পাস্ট শব্দটা তিনটা সেন্টেন্স তিনভাবে ব্যবহৃত হলো, প্রথমটা ইট ইজ এ পাস্ট সাবজেক্ট, এই সাবজেক্টের পূর্বে পাস্ট ব্যবহৃত হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে অর্থাৎ কোনো ওয়ার্ড যখন নাউনের পূর্বে ব্যবহৃত হয় তখন অ্যাডজেক্টিভের কাজ করে, ইট ইজ এ পাস্ট সাবজেক্ট, অতীত ঘটনা, অতীত বিষয়। দ্বিতীয় সেন্টেন্সে হি ওয়েন্ট পাস্ট মি, সে আমার পাশ দিয়ে চলে গেল, তাহলে প্রথম সাবজেক্টে প্রথম সেন্টেন্সে এটা সাবজেক্টকে মডিফাই করেছে যে অতীত ঘটনা, কেমন ঘটনা, কেমন কেমন বিষয়, অতীত বিষয়, সুতরাং এটা মডিফায়ার হিসেবে কাজ করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। দ্বিতীয় সেন্টেন্সে হি ওয়েন্ট পাস্ট মি, সে আমার পাশ দিয়ে চলে গেল, তো আমি বলেছি যে প্রিপোজিশন নাউন কিংবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়, তো সেই হিসাবে মির পূর্বে পাস্ট শব্দটি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটি প্রিপোজিশন হিসেবে কাজ করছে, হি ওয়েন্ট পাস্ট মি, প্রিপোজিশন। আবার আই নো নাথিং অ্যাবাউট হিজ পাস্ট, আমি তার অতীত, এইখানে অতীত শব্দটি হচ্ছে নাউন। সো এভাবে আমরা দেখতে পাই যে ইংরেজি মানে বিষয়ে ভাষায় একই শব্দ বিভিন্ন অর্থে বিভিন্ন কন্টেস্টে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথমটি হলো অ্যাডজেক্টিভ, দ্বিতীয় হলো প্রিপোজিশন এবং তৃতীয়টি হলো নাউন। তো এই যে তাহলে এই যে পার্সুয়েসিস সম্বন্ধে একটু ধারণা দেওয়া দরকার। পার্সুয়েসিস কেমন? পার্সুয়েসিস হচ্ছে একটা বিল্ডিংয়ের ইটের মতো, যেমন একটি ইট অনেকগুলো হাজার হাজার লক্ষ লক্ষ ইট দিয়ে

জে ওয়ার্ল্ড, কি কি ধরনের এই ধরনের পার্টস অফ স্পিচ আছে সেই সম্বন্ধে আমি একটু আলোকপাত করি। তো প্রথম হচ্ছে নাউন, যে কোনো কোনো ব্যক্তি বা বস্তুর নাম বা কোনো গুণ এগুলো বোঝালে সেটাকে আমরা নাউন বলি। হ্যাঁ, সেটা কোনো ব্যক্তির নাম অথবা কোনো গুণ অবস্থা এগুলো বোঝালে আমরা সেটাকে নাউন বলি। তো ওই যে বল, এখানে উপরে উদাহরণটাই একটু আগে দিলাম যে হি হ্যাজ অনেস্টি, এই অনেস্টিটা হলো নাউন, তার রয়েছে সততা, অনেস্টিটা এটা নাউন। হি ইজ এ গুড বয়, বয় শব্দটি হলো নাউন। তো এভাবে কোনো কিছুর নাম বোঝালে আমরা সেটাকে নাউন বলি। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করি সেটি হলো প্রোনাউন। কি কি প্রমাণ আছে? যেমন ইট, ইহা, আই ইট, আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস, রাইসটা নাউন। তারপরে আমি কি বলছি? ইট ইজ আওয়ার মেইন ফুড, এটা আমাদের প্রধান খাদ্য। এই ইট বললাম, রাইসের পরিবর্তে আমরা ইট ব্যবহার করলাম। সো তাহলে ওই যে যখন নাউনের পরিবর্তে যখন আরেকটি শব্দ ব্যবহার করা হয়, বারবার তো আমরা বলি না আই ইট রাইস, রাইস শব্দটি বারবার আমরা আনি না, ইট ব্যবহার করি। তেমনিভাবে রহিম ইজ মাই গুড ফ্রেন্ড, হি ইজ ভেরি অনেস্ট। তো এই যে হি ব্যবহার করলাম রহিমের পরিবর্তে, তাহলে এই যে নাউনের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ হলো প্রোনাউন। কী কী প্রোনাউন হতে পারে? আই, তারপরে ইউ, তারপরে হি, তারপরে দে, ইট, এই ধরনের শব্দগুলো হলো প্রোনাউন, নাউন। এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাধারণ মধ্যে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বলবো না, আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত গুণবাচক শব্দ। অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, সাধারণত নাউনের পূর্বে বসে আমরা নাউনকে, নাউনের মডিফায়ার হিসেবে কাজ করে, নাউনকে মডিফাই করে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, ম্যানের পূর্বে অনেস্ট ব্যবহৃত হলো। সে কেমন লোক? সৎ লোক। তো তাহলে এই যে অনেস্ট শব্দটি ম্যানকে মডিফাই করছে, কেমন ধরনের? সৎ লোক। তো গুণবাচক যে শব্দগুলো, নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, এগুলো যে যখন বোঝানো হয়, সেই যে শব্দটি, সেই শব্দটি হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পর আছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হচ্ছে যে যেটি ভার্বকে মডিফাই করে, যে শব্দ অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যেমন অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে মডিফাই করা, আবার অ্যাডভার্বের কাজ হলো ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা। তো তাহলে এইটা আছে, যেমন হি ওয়েন্ট স্লোলি, ধীরে ধীরে গেল, হি ওয়েন্ট, এই যে ওয়েন্ট ভার্ব, এই ভার্বকে মডিফাই করছে স্লোলি, কেমনভাবে? ধীরে ধীরে, সে গেল ধীরে ধীরে। সো তাহলে এই যে যখন যখন ভার্বকে মডিফাই করে, কোনো শব্দ যখন ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, যেমন হি ইজ ভেরি অনেস্ট, এই যে ভেরি শব্দটা অনেস্টের পূর্বে ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়ে এটি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। সো তাহলে আমরা দেখছি যে অ্যাডভার্ব হলে সেই শব্দ যা ভার্বকে মডিফাই করে, যা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে আমরা নাউন বললাম, অ্যাডজেক্টিভ বললাম, ভার্ব বললাম, অ্যাডভার্ব বললাম, প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে কতগুলো শব্দ যা নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে টেবিল, টেবিল এবং অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবিলের পূর্বে প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ প্রিপোজিশনটা সাধারণত নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। যেমন হি স্যাট বাই মি, সে আমার পাশে বসলো, সে আমার পাশে বসলো, হি স্যাট বাই মি। তো তাহলে এই যে মির পূর্বে বাই ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত হয়ে এটি মানে সম্পর্ক সৃষ্টি করছে সাবজেক্টের সাথে, এই যে আরেকটি যে অবজেক্ট সেই অবজেক্টের মাঝে একটি সম্পর্ক তৈরি করছে। সো তাহলে এইভাবে মানে দেখতে পাই যে প্রিপোজিশনটা নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হতে পারে। প্রিপোজিশনের পরে কনজাংশন। এখন কনজাংশন কাকে বলে? কনজাংশনটা হলো সেই শব্দ যা দুটি বাক্যের মাঝখানে ব্যবহৃত হয়। কনজাংশন হলো সেই শব্দ দুটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়, অ্যান্ড অর বাট। হি হি কেম হিয়ার অ্যান্ড ওয়েটেড ফর সাম টাইম, সেখানে

0: উঠলো এবং কিছু সময় অপেক্ষা করলো অ্যান্ড ওয়েটেড ফর সাম টাইম। তাহলে এই যে ওয়েটেড ফর সাম টাইম কিছু সময় অপেক্ষা করলো, তো এইটা হচ্ছে কনজাংশন। অর্থাৎ কনজাংশন হলো দুটি বাক্য অর্থাৎ দুটি ক্লজের মাঝখানে, দুটি সেন্টেন্সের মাঝখানে কিংবা দুটি ক্লজের মাঝখানে এটি ব্যবহৃত হয়। আর কি কি আছে? অ্যান্ড, অ্যান্ড আছে, ওয়ার হলো, ওয়ার আছে, বাট, এইগুলো হলো কনজাংশন। আমি একটা আর একটা বাটের একটা উদাহরণ দিই, হি ইজ রিচ বাট, হি ইজ রিচ বাট নট অনেস্ট, হি রিচ বাট নট অনেস্ট। তাহলে হি ইজ রিচ, ধনী কিন্তু সৎ নয়, মানে হি ইজ রিচ বাট হি ইজ নট অনেস্ট। তো এই যে বাটটি শব্দটি এই দুটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হলো। তো এভাবে আমরা দেখি কনজাংশন হলো সেই শব্দ যেটি দুটি সেন্টেন্স দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়, অ্যান্ড, অর, বাট, এই শব্দগুলো কনজাংশন। আরেকটা হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা হলে সেই শব্দ গুণ বা মানে ইমোশন আবেগ প্রকাশ করে যে শব্দ সেটি হলো ইন্টারজেকশন। কী কী ধরনের শব্দ? ও, আলাস, আ, হে, হুররা, এই ধরনের শব্দগুলো হলো ইন্টারজেকশন। আলাস, আই অ্যাম ডান, হুররা, উই হ্যাভ ওন দি গেম, সো এই ধরনের শব্দগুলো হলো ইন্টারজেকশন। সো শ্রোতা বন্ধুরা, আমি আজকে একটি ভাষা ধারণা দেওয়ার চেষ্টা করছি, পার্টিসিপেশন সম্বন্ধে একটি ওভারঅল একটি ভাষা ধারণা দেওয়ার চেষ্টা। যেহেতু আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো একটি ওয়ার্ড কিভাবে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন একই শব্দ বিভিন্ন পার্টিসিপেশন হিসেবে ব্যবহৃত হয়, আমাদের সেটি আমাদের মূল আলোচনার বিষয়। একই শব্দ বিভিন্ন কনটেক্সটে কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়, একই শব্দ তার রূপ পরিবর্তন না করে একই ওয়ার্ড বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে, আমরা আজকে আমরা সেই বিষয়ে আমাদের আলোচনা। যে একটি শব্দ হচ্ছে আফটার, এই আফটার শব্দটি আমরা দেখাবো যে কিভাবে এটি নাউন হতে পারে, কিভাবে এটি কনজাংশন হতে পারে, কিভাবে এটি অ্যাডভার্ব হতে পারে, কিভাবে অ্যাজেক্টিভ হতে পারে, একই শব্দ। তো এটাই আমাদের আলোচনার বিষয়। তাহলে আফটার দিয়ে আমি কতগুলো উদাহরণ দিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, লাঞ্চের পরে আমরা যাত্রা করব, আমরা ত্যাগ করব আমাদের স্থান। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, এই যে আফটার শব্দটি, এই লিভ আফটার লাঞ্চ, এই লাঞ্চ আফটার হচ্ছে লাঞ্চের, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হলো প্রিপোজিশন, লাঞ্চের পূর্বে এটি ব্যবহৃত হয়েছে। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো তাহলে এটা আমি আগেই বলেছি যে প্রিপোজিশন হলো সেই শব্দ যেটি নাউন অথবা প্রোনাউনের পূর্বে ব্যবহৃত হয়। উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, লাঞ্চের পরে। দ্বিতীয় যে সেন্টেন্স সেটা হচ্ছে উই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, উই রিচ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে কিন্তু দুটি সেন্টেন্স আছে, উই রিচ দিস স্টেশন একটি সেন্টেন্স, আফটার দি ট্রেন হ্যাড লেফট আর একটি সেন্টেন্স। এখানে এই দুটি সেন্টেন্সের মাঝখানে কানেক্টর হিসেবে আফটার ব্যবহৃত হয়েছে। এখানে আফটারটা কিন্তু কনজাংশনের কাজ করছে। আমি আগেই বলেছি যে কনজাংশন হলো সেই শব্দ যেটি দুটি সেন্টেন্স অর্থাৎ দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়, দুটিকে কানেক্ট করে, দুটি ক্লজকে কানেক্ট করে, সেটি হলো আফটার। উই রিচ দি স্টেশন একটা অংশ, আর আফটার দি ট্রেন হ্যাড লেফট, তো এটা হচ্ছে মেন ক্লজ। উই রিচ দি স্টেশন মেন ক্লজ, মেন সেন্টেন্স, আর আফটার দি ট্রেন হ্যাড লেফট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো যাই হোক, তাহলে এই যে আফটার শব্দটি দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়ে কানেক্টর হিসেবে কাজ করছে, অর্থাৎ এটি হলো কনজাংশন। এরপর যে সেন্টেন্স সেটা হলো উই লেফট অ্যান্ড হি কেম সুন আফটার, তো ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার, ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার, তুমি চলে গেলে এবং খুব তাড়াতাড়ি সে চলে আসলো, সুন আফটার। তো তাহলে এই যে সুন, তো সুনটাকে সুনটার মডিফায়ার হিসেবে আফটার কাজ করছে, সুন আফটার, তো এখানে অ্যাজেটিভের মডিফায়ার হিসেবে কাজ করছে। আমি বলেছি যে অ্যাডভার্ব হলো সেই শব্দ যেটি ভার্বের মডিফায়ার হিসেবে কাজ করে, যেটি অ্যাজেকটিভের মডিফায়ার হিসেবে কাজ করে। এখানে সুনের মডিফায়ার হিসেবে আফটার ব্যবহৃত হয়েছে, ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার। সেজন্য এই আফটারটা দেখো যে এটা একেবারে সবার শেষে ব্যবহৃত হয়েছে, ইউ লেফট অ্যান্ড হি কেম সুন আফটার, অ্যাপটারটা এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আরেকটি সেন্টেন্স হলো ইউ মাস্ট নো দ্য আফটার ইফেক্ট অফ দিস মেডিসিন। আফটার ইফেক্ট কি, কেমন ইফেক্ট? আফটার ইফেক্ট, তো এই যে ইফেক্টের পূর্বে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আমি বলেছি অ্যাডজেক্টিভ হল সেই শব্দ যেটি নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে নাউনের মডিফায়ার হিসেবে কাজ করে। ই মাস্ট নো, তুমি জানবে, দি আফটার ইফেক্ট অব দিস মেডিসিন, এই ওষুধের যে পরবর্তী যে প্রতিক্রিয়া সেটা। তাহলে আফটার ইফেক্ট, ইফেক্টের পূর্বে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে আমরা দেখলাম যে একই শব্দ আফটার এক জায়গায় নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আফটার লাঞ্চ, আরেক জায়গায় কনজাংশন আফটার দি ট্রেন হ্যাড লেফট, এরপরে হি কেম সুন আফটার এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হলো, এবং আরেক জায়গায় হলো আফটার ইফেক্ট, তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। পরের যে শব্দটি সেটা হলো অ্যাবাউট। অ্যাবাউট হলো উই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, উই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, আমরা বিষয়টি সম্বন্ধে কিছুই জানি না। এখানে অ্যাবাউট শব্দটি হলো প্রেপোজিশন, কারণ হচ্ছে যে এই ম্যাটার বিষয়, বিষয়ের সম্বন্ধে আমরা কিছুই জানি না, এই অ্যাবাউট আছে প্রেপোজিশন, কারণ হচ্ছে যে নাউনের পূর্বে এটি ব্যবহৃত হয়ে এটি টোটাল বাক্যের মধ্যে একটি সম্পর্ক সৃষ্টি করছে, যে উই নো নাথিং অ্যাবাউট দি ম্যাটার, এই প্রিপোজিশন নাউনের পূর্বে ব্যবহৃত হয় এবং মানে সমস্ত বাক্যের মধ্যে একটা একটি সম্পর্ক সৃষ্টি করে, রিলেশন তৈরি করে। তো এই ম্যাটারের পূর্বে অ্যাবাউট শব্দটি ব্যবহৃত হয়েছে, এটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে। পরের সেন্টেন্সটি হলো দ্য চিলড্রেন আর ওয়াকিং অ্যাবাউট, দ্য চিলড্রেন আর ওয়াকিং অ্যাবাউট ইন দ্য গার্ডেন, দ্য চিলড্রেন আর ওয়াকিং অ্যাবাউট ইন দ্য গার্ডেন। শ্রোতা বন্ধুরা লক্ষ্য করুন, দ্য চিলড্রেন আর ওয়াকিং অ্যাবাউট, এই যে ওয়াকিং হাঁটছে, অ্যাবাউট মানে এদিক সেদিক ইতস্তত, চিলড্রেন আর ওয়াকিং অ্যাবাউট ইন দ্য গার্ডেন, যে অ্যাবাউট এখানে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কেন? কারণ হলো যে এই অ্যাবাউট শব্দটা দিয়ে যে ওয়াকিং হাঁটছে এদিক সেদিক ইতস্তত, এই ভার্ব সম্বন্ধে আমরা একটা ধারণা পাচ্ছি এই অ্যাবাউটের ব্যবহারের মাধ্যমে। আমি আগে বলেছি যে অ্যাডভার্ব হলো সেই শব্দ যেটি ভার্ব সম্বন্ধে তথ্য দেয়, ইনফরমেশন দেয়, ভার্ব কি করছে, কেমনভাবে ভার্বটি সম্পাদিত হচ্ছে, কাজটি কীভাবে সম্পাদিত হচ্ছে। আর কি হলো অ্যাজেক্টিভ মডিফায়ার হিসেবে কাজ করে। তো দি চিলড্রেন আর ওয়াকিং, আমি যদি বলতাম যে চিলড্রেন আর ওয়াকিং ইন দ্য গার্ডেন, তাহলে কিন্তু আমরা জানতাম না কীভাবে তারা হাঁটাহাঁটি করছে, ইতস্তত, বিক্ষিপ্ত। দ্য চিলড্রেন আর ওয়াকিং অ্যাবাউট, তো এই যে অ্যাবাউট শব্দটি এটি ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, সে কারণে এটা হলো অ্যাডভার্ব। এরপরে যে শব্দ সেটা হচ্ছে অ্যাবাব, এবং ঊর্ধ্বে আমরা সাধারণত জানি, তো এটি বিভিন্ন কন্টেক্সটে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। উই আর ফ্লাইং অ্যাবাব দি ক্লাউডস, আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, আমরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। তাই এই যে ক্লাউড, অ্যাবাব দি ক্লাউড, ক্লাউড আছে মেঘ নাউন, এর পূর্বে অ্যাবাব শব্দটি ব্যবহৃত হয়েছে, এটি প্রিপোজিশন, নাউনের পূর্বে এই অ্যাবাব শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের সেন্টেন্সটি ডিভাইন মার্সি কামস ফ্রম অ্যাবাব, ডিভাইন মার্সি কামস ফ্রম অ্যাবাব, তো কোত্থেকে স্বর্গীয় যে দয়া রহমত, অর্থাৎ ঐশ্বরিক রহমত কোত্থেকে আসে, দয়া আসে হলো উপর থেকে, ফ্রম অ্যাবাব, এই অ্যাবাব বলতে গডকে বোঝানো হয়েছে, আল্লাহকে বোঝানো হয়েছে, ফ্রম অ্যাবাব, সে কারণে এটি হলো নাউন, সেখানে এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য ডিভাইন মার্সি কামস ফ্রম অ্যাবাব, এই অ্যাবাব দিয়ে কিন্তু ব্যক্তি অর্থাৎ ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে, আল্লাহ তালাকে বোঝানো হয়েছে, সে কারণে এটি নাউন। পরের সেন্টেন্সটি প্লিজ লুক অ্যাবাব, প্লিজ লুক অ্যাবাব, দয়া করে উপরের দিকে তাকান, লুক অ্যাবাব, এই অ্যাবাব শব্দটি হলো, অ্যাবাব শব্দটি হলো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ হচ্ছে যে লুক সম্বন্ধে আমাদের ধারণা পাচ্ছি, আমরা যদি বলতাম প্লিজ লুক, তাহলে তাকান, কোথায় তাকাবো, কিছু কোনো তত্ত্ব থাকে না, প্লিজ লুক অ্যাবাব, উপরের দিকে তাকান, তাহলে এই যে আমি যে বলছি যে তাকান কোথায়, কোন দিকে, অ্যাবাব, তো ভাব সম্বন্ধে আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি কোত্থেকে পাচ্ছি, সেটা অ্যাবাব থেকে পাচ্ছি, উপরের দিকে, সে কারণে এই যে ভার্ব সম্বন্ধে যে এক্সট্রা ইনফরমেশন আমরা পাচ্ছি, ভার্ব কীভাবে তার কাজ সম্পাদন করছে, সেটা হচ্ছে এই অ্যাবাবের মাধ্যমে জানতে পারছি, উপরের দিকে, সুতরাং এটি অ্যাডভার্ব। এবার সম্বন্ধে আরেকটি সেন্টেন্স বলি, সেটা হচ্ছে দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ কারেক্ট, উপরের বাক্যটি সঠিক, অ্যাবভ সেন্টেন্স। তো এখানে লক্ষ্য করুন যে এই যে সেন্টেন্সের পূর্বে অ্যাবভ শব্দটি ব্যবহৃত হয়েছে, সেন্টেন্সের পূর্বে অ্যাবভ শব্দটি ব্যবহৃত হয়েছে, সুতরাং এটাই কেমন সেন্টেন্স, উপরের সেন্টেন্স, অবস্থান বোঝাচ্ছে। তো এই যে অ্যাডজেক্টিভের কাজ হলো দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো প্রমাণ প্রকাশ করে, সুতরাং অ্যাবভ সেন্টেন্স তাহলে এই যে সেন্টেন্সের মডিফায়ার হিসেবে কাজ করছে, তো এই কারণে এটি অ্যাডজেক্টিভ, দোষ গুণ অবস্থা সংখ্যা। শ্রোতাবন্ধের লক্ষ্য করুন যে আমরা নাউনের পূর্বে প্রিপজিশন ব্যবহৃত হয়, আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। পার্থক্য হলো যে ওই যে প্রিপজিশনটা ওটা কোনো দোষ গুণ এগুলো কিছুই নির্দেশ করে না, কিন্তু অ্যাবভ শব্দটি এই যে অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটি, অ্যাডজেক্টিভ শব্দটি নাউনের পূর্বে ব্যবহৃত হয় নাউন সেই নাউনের দোষ গুণ অবস্থার সঙ্গে ইত্যাদি নির্ধারণ করে, অর্থাৎ মডিফায়ার হিসেবে কাজ করে। সুতরাং অ্যাবভ শব্দটি হলো অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাজ, এস অ্যাজ। তো যেমন হি ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, হি ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, সে আমাকে বন্ধু হিসেবে ট্রিট করলো, দেখলো, হি ট্রিট মি অ্যাজ এ ফ্রেন্ড। তো এখানে এই যে অ্যাজটা এই ফ্রেন্ডের পূর্বে অ্যাজ ব্যবহৃত হয়েছে, সুতরাং অ্যাজটি হলো প্রিপজিশন। আমি বলেছি যে নাউনের পূর্বে শান্ত প্রিপজিশন নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপজিশন ব্যবহৃত হয়। হি ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, সে আমাকে বন্ধু হিসেবে আচরণ করলো, হি ট্রিটেড মি অ্যাজ এ ফ্রেন্ড, এই ফ্রেন্ডের পূর্বে অ্যাজ ব্যবহৃত হয়েছে, সে কারণে এটি প্রিপজিশন। দিস ইজ দ্য সেম বুক অ্যাজ এ লস্ট ইয়েস্টারডে, এটি হলো সেই বই যেটি আমি গতকাল হারিয়েছিলাম। শ্রোতাবন্ধের লক্ষ্য করুন এইখানে কিন্তু দুটি সেন্টেন্সের মাঝখানে অ্যাজ শব্দটি ব্যবহৃত হয়েছে, দিস ইজ দ্য সেম বুক, সেম ব্যাগ, দিস ইজ দ্য সেম ব্যাগ অ্যাজ আই লস্ট ইয়েস্টারডে। তো এখানে এই দুটি ক্লজের মাঝখানে অ্যাজ শব্দটি ব্যবহার হয়েছে, অর্থাৎ দুটি সেন্টেন্সের মাঝখানে, ছোট ছোট সেন্টেন্স, দিস ইজ দি সেম ব্যাগ একটি সেন্টেন্স, অ্যাজ আই লস্ট ইয়েস্টারডে যেটি আমি গতকাল হারাইছিলাম। সুতরাং এই যে অ্যাজ শব্দটি দুটি সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হয়েছে, এটি হলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, খেয়াল করুন। আমি আবার বলি, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ আই লস্ট, অ্যাজ মানে এখানে হুইস, লক্ষ্য করুন এখানে এক কনজাংশন না, এখানে হুইস, অ্যাজ মানে হুইস মানে দ্যাট, এখানে দ্যাটের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, হুইসের পরিবর্তে অ্যাজ শব্দটি ব্যবহৃত হয়েছে, দিস ইজ দ্য সেম বুক হুইস আই লস্ট ইয়েস্টারডে। সুতরাং এখানে অ্যাজ রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে হিসেবে কাজ করছে, সুতরাং এটি প্রোনাউন। পরের যে সেন্টেন্সটি সেটা হচ্ছে টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ ইউ আর ভেরি টায়ার্ড, টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ ইউ আর ভেরি টায়ার্ড। লক্ষ্য করুন এখানে দুটি বাক্যের মাঝখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ ইউ আর ভেরি টায়ার্ড, যেহেতু আপনি খুব ক্লান্ত, এইখানে কিন্তু এটি কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, আগেরটি আগেরটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছিল, দিস ইজ দ্য সেম ব্যাগ অ্যাজ আই লস্ট ইয়েস্টারডে মানে হুইস আই লস্ট ইয়েস্টারডে, আর এখানে টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ মানে যেহেতু, আগেরটা আছে যেটি আর পরেরটা হলো যেহেতু, টেক রেস্ট ফর সাম টাইম অ্যাজ ইউ আর ভেরি টায়ার্ড, এই অ্যাজ মানে আছে যেহেতু, এখানে কানেক্টর হিসেবে কাজ করছে, দুটি ক্লজের মাঝখানে কানেক্টর হিসেবে কাজ করছে যেহেতু মানে সিন্স যেহেতু, সুতরাং এই অ্যাজটি হলো কনজাংশন। তাহলে আমরা দেখলাম যে একই অ্যাজ তিনটি সেন্টেন্সে তিনভাবে ব্যবহৃত হচ্ছে, প্রথম সেন্টেন্সে অ্যাজ মানে হচ্ছে অ্যাজ হলো প্রিপজিশন, ফ্রেন্ডের আগে অ্যাজ ব্যবহৃত হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে অ্যাজ মানে হুইস, দুটি সেন্টেন্সের মাঝখানে অ্যাজ হুইস অর্থাৎ এটাই প্রোনাউন হিসেবে কাজ করছে, এবং তৃতীয় সেন্টেন্সে অ্যাজ মানে আছে যেহেতু সিন্স, এটি দুটি সেন্টেন্সের মাঝখানে একটি কানেক্টর হিসেবে কাজ করছে অর্থাৎ কনজাংশন। তাহলে প্রথম সেন্টেন্সে প্রিপজিশন, দ্বিতীয় সেন্টেন্সে প্রোনাউন এবং তৃতীয় সেন্টেন্সে কনজাংশন। আরেকটি শব্দ আমরা আলোচনা করি সেটা হচ্ছে ব্যাক, এই ব্যাক শব্দটি এইভাবে একই বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন পার্টস অফ হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি আমি বলছি। দ্য ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন, দ্য ব্যাক অব দি চেয়ারের পিছনটি, পিছনের অংশ ব্যাক, দ্য ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন, চেয়ারের পিছন অংশটি ভাঙা, এই ব্যাক কিন্তু নাউন, দ্য ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন মানে এই ব্যাক মানে পিছনের অংশ, এটা হচ্ছে ব্যাকটা হচ্ছে নাউন। দ্বিতীয় সেন্টেন্সে হি এন্টার দি হাউস থ্রু দি ব্যাক ডোর, সে ঘরে প্রবেশ করলো পিছনের দরজা দিয়ে, ব্যাক ডোর। এখানে কিন্তু ডোরের পূর্বে কেমন কেমন কোন ডোর দিয়ে, পিছনের দরজা, ব্যাক ডোর, অর্থাৎ ডোরের নাউনের মডিফায়ার হিসেবে কাজ করছে এখানে ব্যাক। তো আমি বলেছি যখন নাউনের মডিফায়ার হিসেবে যে শব্দ কাজ করে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ। কেমন কেমন দরজা, পিছনের দরজা, ব্যাক ডোর, সুতরাং এটি অ্যাডজেক্টিভ। প্রথমটা হলো নাউন, দি ব্যাক অব দি চেয়ার ইজ ব্রোকেন, চেয়ারের পিছনের অংশ ভাঙা, এটা নাউন। দ্বিতীয় সেন্টেন্সে এই ব্যাক হচ্ছে ব্যাক ডোর, সুতরাং এসে অ্যাডজেক্টিভ। আবার হোয়েন উইল হি কাম ব্যাক, সে কখন ফিরে আসবে, কাম ব্যাক, কামের পরে ব্যাক শব্দটি ব্যবহৃত হয়েছে। আমি বলেছি যে যে যখন ভার্বের ভার্বকে মডিফাই করে, যে শব্দ ভার্বকে মডিফাই করে, যে শব্দ অ্যাজেক্টিভকে মডিফাই করে সেটি হলো অ্যাডভার্ব। হোয়েন উইল হি কাম, সে কখন ফিরে আসবে, এই কাম সম্বন্ধে আমরা যে অতিরিক্ত ইনফরমেশন পাচ্ছি, হোয়েন উইল হি কাম ব্যাক, কাম সম্বন্ধে আমরা এই ব্যাকের মাধ্যমে ধারণা পাচ্ছি, কাম ব্যাক, এই ব্যাক শব্দটি অ্যাডভার্ব। তাহলে হচ্ছে যে শব্দ ভার্ব সম্বন্ধে, যে শব্দ অ্যাজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত ইনফরমেশন দেয়, অর্থাৎ এদেরকে মডিফাই করে, সেগুলো হল অ্যাডভার্ব। পরের সেন্টেন্সটি হল হি ব্যাকস হিজ সান ফিনান্সিয়ালি, সে তার ছেলেকে আর্থিকভাবে সমর্থন করে, সাপোর্ট দেয়, ব্যাক, এই ব্যাকটা হলো ভার্ব। হি ব্যাকস হিজ সান ফিনান্সিয়ালি, তাকে ব্যাকিং দেয়, সাপোর্ট দেয়, সমর্থন করে, ব্যাকস, হি ব্যাকস হিজ সান ফিনান্সিয়ালি, আর্থিকভাবে তাকে ব্যাকিং করে, সমর্থন দেয়। তাহলে একই শব্দ বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। প্রথম ব্যাকটা হলো দি ব্যাক অব দি চেয়ার, এটা হচ্ছে নাউন। পরের শব্দে এন্টার টু দি ব্যাক ডোর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের ক্ষেত্রে কাম ব্যাক, এই ব্যাকটা হলো অ্যাডভার্ব। এবং সর্বশেষ যে ব্যাক, হি ব্যাকস, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হলো। সত্য বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা যে আলোচনা করলাম, এই যে পার্সুইসিস, একই ওয়ার্ড কীভাবে বিভিন্ন কন্টেক্সটে বিভিন্ন ধরনের পার্সুইসিস হিসেবে ব্যবহৃত হয়, সে সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আশা করি এ সম্বন্ধে আপনাদের একটি সুস্পষ্ট ধারণা হয়েছে। আমাদের এই আলোচনার বিষয়ে, এই অনুষ্ঠান বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, কিছু জানতে চান, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লিখতে কেন, চলো ইংরেজি শিখি, প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।
1: এতক্ষণ ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি শুনলেন, পরিচালনায় প্রফেসর ইকবাল হোসেন, সম্পাদনায় শেখ সোহেল আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠান প্রযোজনায় তনুজা মণ্ডল। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।

করিষ্ণাদান কখনো তুই, লোকে দেখি রে যা দিতে চাস অভাবীকে, দিশ রে লুকিয়ে

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা, এখন খুলনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

0: আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ বিশ্ব বাঘ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুড়িগোয়ালিনী বন স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন সভায় প্রধান অতিথি ছিলেন। সাতক্ষীরা সহ ব্যবস্থাপনা কমিটি সিএমসি সভাপতির সভাপতিত্বে সিএমসি সদস্য, ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলাগাছিয়া বন বিভাগ কেন্দ্রের ইনচার্জ, ফরেস্ট জামে মসজিদের ইমাম এবং উপকূল প্রেস ক্লাবের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া এ উপলক্ষে আজ বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে চরদুয়ানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আইইউসিএন এর প্রোগ্রাম ম্যানেজার এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাঘ ও সুন্দরবন রক্ষা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এ উপলক্ষে শরণখোলা বাজারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অপরদিকে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী বাজারে সুন্দরবন বাঁচাও বাঘ বাঁচাও শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোংলা উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মান্নান হাওলাদার এতে প্রধান অতিথি ছিলেন। একটি বেসরকারি সংস্থার সভাপতি সভাপতিতে সমাজসেবক, ক্রীড়া সংগঠক, পরিবেশ কর্মী, পরিবেশ যোদ্ধা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া মিঠাখালী মাঠে বাঘ ও সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী বাঘ মহড়া এবং এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এর আগে মিঠাখালী ও চাঁদপাই বাজার এলাকায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কয়েকটি বেসরকারি সংগঠন যৌথভাবে এর আয়োজন করে। জেলা লিগাল এইড কমিটির এক সভা আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় লিগাল এইড কার্যক্রমের প্রচার প্রচারণা জোরদার, বিভিন্ন সরকারি দপ্তরে ফোকাল পয়েন্ট নির্ধারণ এবং পুলিশ সুপারের কার্যালয়ে লিগাল এইড হেল্প ডেস্ক চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সভায় ৩০টি বিল অনুমোদন, নতুন প্যানেল আইনজীবীদের অন্তর্ভুক্তি এবং অনিয়মিত সদস্যদের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু সহ বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, আইনজীবী ও গণমাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এই গণশুনানি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। জেলা প্রশাসক মনোযোগ, ধৈর্য ও আন্তরিকতার সাথে প্রতিটি অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর জনবান্ধব ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে যশোরের শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আজ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি কলেজ মাঠে চারদুলে ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় থ্রি স্টার একাদশ 2-0 গোলে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর মুখে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী আয়োজন মালা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: 이제 너를 내다놔
1: 둬. 비슈에 빠니지 가서 그라 너로 왜 가서
2: 맞게 됐어. 비슈에 시골에 이번에 이제 비슈에 했어. 다때 가서 가서 헬에 붙었어. 에곤 이때 아마들 নতুন তো বৃক্ষরোপণ করবই কিন্তু পুরনো বৃক্ষগুলো
3: যেন কুমার সিকদার সেজ ভবন বিএডিসি ঢাকা আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন ফাতেমা জীবননেসা আমরা শুনি মনোযোগ
0: আচ্ছা আচ্ছা শুনি
4: আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর রিপন কুমার সিকদার ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর পার্টনার বিএডিসি সেচ ভবন বিএডিসি ঢাকা আজ আমরা তার কাছ থেকে জানব আমন ধানের বীজ শোধনের উপকারিতা এবং শোধন পদ্ধতি সম্পর্কে আমরা শুরুতেই জানতে চাই বীজ শোধন বলতে আসলে আমরা কি বুঝি
5: আসলে বীজ শোধনটা কি কেন আমরা করব বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো বীজ শোধন হচ্ছে বীজের বাইরে অথবা বীজের মধ্যে অতি ক্ষুদ্রাকারে জীবকণা থাকে সেটার হাত থেকে রক্ষা পাওয়ার একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া বীজ শোধন করা হলে অতি ক্ষুদ্র জীবাণুর হাত থেকে বীজ ও চারাগাছকে রক্ষা করা সম্ভব হবে পাশাপাশি বীজ শোধন করে যদি আমরা ফসল লাগাই সেক্ষেত্রে গাছের সার্বিক বৃদ্ধি অব্যাহত থাকবে এবং ফসলের উৎপাদনও বাড়বে
4: আমন ধানের বীজ শোধন সম্পর্কে আজকে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম এই আমন ধানের বীজ শোধনের উপকারিতাগুলো সম্পর্কে যদি বলতেন
5: অবশ্যই শুধু আমন ধান না সকল ধানের বা সকল ফসলের বীজই যদি আমরা শোধন করে জমিতে রোপণ করতে পারি তাহলে অনেক উপকারিতা আছে তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা তুলে ধরতে চাই কৃষিক্ষেত্রে সফলতা অর্জনের জন্য বীজ শোধনকে এখন অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন আমরা যদি বীজ শোধন করি তাহলে বীজ শোধনের কারণে বীজবাহিত যে সমস্ত রোগ আছে মাটিজাত রোগ এবং পাতায় জমে থাকা বিভিন্ন রোগ এই রোগগুলি বীজকে রক্ষা করে সুতরাং বলা যাচ্ছে যে রোগাক্রান্ত বীজ বপন করলে সম্পূর্ণ ফসল নষ্ট হতে পারে সেখানে আমরা বীজ শোধনের মাধ্যমে সেটাকে সম্পূর্ণভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি পাশাপাশি আমরা পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে পারি কারণ আমরা জানি বীজের মধ্যে নানা রকম পোকা লুকিয়ে থাকে সেই পোকাগুলো এবং তারা ডিমও পারে বীজের মধ্যে সো বীজ শোধন প্রক্রিয়ায় আমরা সেগুলিকে দূরে সরিয়ে রাখতে পারি পাশাপাশি আমাদের জমিতে অনেক আগাছা হয়ে থাকে সেই আগাছাগুলোকেও আমরা বীজ শোধন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি এবং একটি মজার বিষয় হচ্ছে আমরা কেন এত সমস্ত কিছু করতে যাব আলটিমেটলি হচ্ছে আমরা ফলনটা বৃদ্ধি করতে পারি বীজ শোধনের মাধ্যমে আমরা উচ্চ ফলন পেতে পারি এবং বীজের গুণগত মানও উন্নত করতে পারি এবং এখন খুব বেশি আলোচিত একটা বিষয় হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে থাকি বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করার ফলে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা বীজ শোধনের মাধ্যমে যদি জৈবভাবে আমরা বীজ শোধনটা করতে পারি তাহলে রাসায়নিক পদার্থ ব্যবহার না করার ফলে যে বিষয়গুলো আসবে সেটা থেকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো সর্বোপরি কৃষক ভাইরা লাভবান হবেন এবং তাদের ফলন বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে
4: অনেকগুলো বিষয় আপনি উল্লেখ করলেন অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এখন আমরা জানতে চাইব চাষি ভাইয়েরা এই যে বীজ শোধন করবেন কি কি পদ্ধতি তারা ব্যবহার করবেন
5: আমি আগে প্রথমে কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করি একটা ভেজা পদ্ধতিতে বীজ শোধন করা যেতে পারে একটা শুষ্ক পদ্ধতিতে আর একটা হচ্ছে বীজের উপরে কোটিং মানে বীজকে প্রলেপন দিয়ে বীজ শোধন করা যেতে পারে আর একটা হচ্ছে বায়ো কন্ট্রোল বা জৈবিকভাবে বীজকে কোটিং করার মাধ্যমে আমরা বীজ শোধন করতে পারি যেমন ভেজা বীজ শোধন পদ্ধতিতে আমরা কি করতে হবে বীজকে ২৪ ঘন্টা বা একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে এরপর থিরাম বা কার্বন ডাজিম এই গ্রুপের যে সমস্ত রাসায়নিক পদার্থ আছে সেগুলি দিয়ে ৩০ মিনিট বীজকে ভিজিয়ে রাখতে হবে তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে ০.২% কার্বন ডাজিম ইউজ করতে হবে তো এখানে পদ্ধতিটা কি বীজকে ২৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কার্বন ডাজিমের ০.২% দ্রবণ তৈরি করে নিতে হবে অতপর ভেজা বীজকে ওই দ্রবণের মধ্যে ৩০ মিনিট ডুবিয়ে রাখতে হবে পরিশেষে বীজকে শুকিয়ে ফেলতে হবে আর একটা পদ্ধতি আছে বীজকে প্রলেপন বা সিডকে কোটিং করা এই ক্ষেত্রে আমরা থিরাম এবং কার্বন ডাজিম একসাথে মিশ্রিত করে প্রলেপ প্রদান করতে পারি এখানকার নিয়মটা কি হবে প্রতি ১০ কেজি বীজের জন্য ৮ থেকে ১০ গ্রাম থিরাম বা কার্বন ডাজিম ইউজ করতে হবে আরেকটা আছে যেটা জৈবিক পদ্ধতি এবং আমরা এখন আমরা কৃষি বিশেষজ্ঞগণ আমরা এই পদ্ধতিটাকেই বেশি সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে বায়ো কন্ট্রোল পদ্ধতি কারণ এই পদ্ধতিতে পরিবেশের ক্ষতি খুবই কম হচ্ছে এবং হচ্ছে না বললেই চলে তো এই ক্ষেত্রে আমরা কিছু মাইক্রো অর্গানিজম বা জীবাণু ব্যবহার করব সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরেডি বা সিউডোমোনাস ফ্লুরেসেন্সের মতো জৈব নিয়ন্ত্রক এজেন্ট এখানে ব্যবহার করতে হবে এগুলো আমরা কিভাবে ব্যবহার করব প্রতি ১০ কেজি বীজের জন্য ৪ থেকে ৫ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি অথবা সিউডোমোনাস ফ্লুরোসেন্স ইউজ করতে পারি। পাশাপাশি আমাদের গ্রামে অনেকগুলো বীজ শোধন পদ্ধতি প্রচলিত আছে, সেটা হচ্ছে নিম পাতা ব্যবহার করা হয়, বাসক পাতা ব্যবহার করা হয়, নিশিন্দা পাতা ব্যবহার করা হয়, আমরা সেগুলো ইউজ করেও বীজ শোধন করতে পারি। তবে বর্তমানে আরেকটি কেমিক্যাল বা আরেকটি রাসায়নিক পদার্থ খুব বেশি ব্যবহৃত হচ্ছে বিভিন্ন লেভেলিং, তো সেটাকে আমি একটু পরিচিত করতে চাই আপনাদের মাধ্যমে। সেটা হচ্ছে ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স 200। এটা এক ধরনের ছত্রাকনাশক এবং এটা বীজের বিভিন্ন ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে রক্ষা করে থাকে। এটার ব্যবহার পদ্ধতি সম্পর্কে একটু বলি। সেটা হচ্ছে প্রতি 10 কেজি বীজের জন্য 20-25 গ্রাম ভিটাভ্যাক্স বা প্রোভ্যাক্স প্রয়োজন হয়। একটি পাত্রে প্রয়োজনীয় পরিমাণ পানি নিয়ে এই ভিটাভ্যাক্স 200 ভালো করে মিশিয়ে নিতে হবে পানিতে, অতপর পরিষ্কার বীজ এবং শুকনা বীজ বা ভেজা বীজ যেটা সেটা ওই পানিতে ভিজিয়ে রাখতে হবে, অতপর বীজটাকে শুকিয়ে নিতে হবে, তারপর আমরা সেটা জমিতে রোপণ করতে পারি।
4: বীজ শোধনের নানা পদ্ধতি সম্পর্কে তো আমরা জানলাম, আরেকটা বিষয় জানা খুব জরুরি মনে হচ্ছে, সেটা হচ্ছে বীজ শোধনের সময় কোন কোন বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে চাষি ভাইদের।
5: এটার বিষয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে সঠিক পদ্ধতি নির্বাচন করতে হবে, যেমন বীজের ধরন, রোগ ও পোকামাকড়ের উপর নির্ভর করে উপযুক্ত পদ্ধতি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। আবার চাষি ভাইয়েরা যখন বিভিন্ন রাসায়নিক দ্রব্য পানিতে মিশাচ্ছে বা বীজটাকে ডুবাচ্ছে পানিতে, সেক্ষেত্রে তাদের হাতে গ্লোভস পরতে হবে, মুখে মাস্ক পরতে হবে, নাইলে তাদের শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোপরি বলা যায় যে প্রত্যেকটা প্যাকেটে যে কেমিক্যালটা আমরা কিনছি তার গায়ে একটা সতর্কবাণী লেখা থাকে বা একটা পদ্ধতি লেখা থাকে, ঠিক সেই পদ্ধতিগুলো অবশ্যই অনুসরণ করতে হবে। সর্বোপরি বীজ শোধনের সময় পরিবেশের ক্ষতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
2: শুনলাম না আমরা যে
0: বীজ
2: শোধন কিভাবে করবো এবং বীজ শোধন পদ্ধতি বলছিলেন ডক্টর রিপন কুমার সিকদার। তো যেটা বলতেছিলাম শুরুতে যে আমাদের কিন্তু এই যে পচা বা ভাঙা পাতা, ডাল বা গাছের অংশ এগুলো কিন্তু কেটে
0: ফেলতে
2: হবে যাতে রোগ কম ছড়ায়। বিশেষ করে এই যে অতিবৃষ্টিটা হয়ে গেল, এরপরে কিন্তু ছত্রাকজনিত রোগের ঝুঁকি অনেকটা বাড়ে, আর যদি লক্ষণ দেখাই দেয় তাহলে কিন্তু আমাদের কাছাকাছি রয়েছেন কৃষি কর্মকর্তা, তার সাথে আমাদের পরামর্শ করে আমরা কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করব, তাই না? তো চলো এবারে আমরা
1: একটা গান শোনাবো নাকি,
0: গানের ব্যবস্থা করো।
2: গান শুনবো এম এন আক্তারের রচনা ও সুরে গেয়েছেন কল্যাণী ঘোষ, গানটা শুনি।
0: আচ্ছা।

0: বলো গানটা কেমন লাগলো? কল্যাণী ঘোষ গেয়েছেন গানটি এবং গানটির রচয়িতা সুরকার এম এন আখতার। তো যে কথাটা মানে বলবো বলে বলছিলাম যে বিশেষ করে আমাদের যদি যেটুকু পানি হয়ে গেল মানে যেটুকু বৃষ্টি হয়ে গেল সেই বৃষ্টি থেকে যদি আমাদের পুকুর বা জলাশয়ের পাড় ভেঙে গিয়ে থাকে সেগুলো কিন্তু দ্রুত মেরামত করার দরকার।
1: একটা ভালো কথা বুঝতে
0: পারছি। এবং ওই ভাঙা অংশে জাল বা টানা দিয়ে ঘিরে ফেলতে হবে, হ্যাঁ, আর বন্যার পানি যদি বেড়ে যায়, হ্যাঁ, মানে ওই ভেসে আসে তো অনাকাঙ্ক্ষিত মাছ আছে, এগুলো
1: রাক্ষস মাছ যেগুলো
0: আছে অনেক অনাকাঙ্ক্ষিত অনেক মাছই আসে, ওগুলোকে কিন্তু বের করে ধরে ফেলতে হবে, তুলার চাষ পদ্ধতি নিয়ে এখন বলবেন দিলারা হোসেন। চলো শুনি।
2: আচ্ছা শুনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এই শিল্পের প্রধান কাঁচামাল হল তুলা। দেশে উৎপাদিত প্রতি কেজি তুলা প্রায় ৩-৪ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সহায়তা করে। কাজেই তুলা একটি আমদানি বিকল্প অর্থকরী ফসল। অর্থাৎ একজন কৃষক যখন তুলা চাষ করেন তখন তিনি শুধু নিজের আয় বাড়ান না, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশের তুলার উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন, কৃষকদের প্রশিক্ষণ প্রদান, মানসম্পন্ন তুলা বীজ উৎপাদন ও বিতরণ, নতুন চাষ এলাকা সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পার্বত্য অঞ্চল, চরাঞ্চল, উপকূলীয় এলাকা এবং অন্যান্য অনাবাদী বা অপেক্ষাকৃত প্রতিকূল পরিবেশেও তুলা চাষ সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিভিন্ন গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিযোজনযোগ্য প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণে তুলা উন্নয়ন বোর্ড বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তুলা একটি লাভজনক ও কৃষক বান্ধব ফসল। তুলা চাষের অন্যতম সুবিধা হল রিলে ক্রপিং এবং ইন্টার ক্রপিং। তুলা রোপণের পর প্রথম ৪০-৬০ দিন পর্যন্ত জমির বেশিরভাগ অংশ খালি থাকে। এ সময় কৃষক একই জমিতে লাল শাক, মূলা শাক, ধনিয়া পাতা সহ বিভিন্ন শাকসবজি কিংবা অন্যান্য স্বল্পমেয়াদী ফসল চাষ করতে পারেন। ফলে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন সম্ভব হয়, যা কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত করার পাশাপাশি খাদ্য নিরাপত্তাও বৃদ্ধি করে। এর পাশাপাশি তুলা বীজ বিক্রির সুযোগ, পশুখাদ্য হিসেবে তুলা বীজের খৈল ব্যবহার এবং বাজারে তুলার স্থায়ী চাহিদা কৃষকের লাভের পরিমাণ আরও বৃদ্ধি করে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে

0: আমাদের দেশে নানা ধরনের প্রতিকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কোথাও লবণাক্ততা বৃদ্ধি, আবার কোথাও পাহাড়ি ঢলের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। কিন্তু তুলা এমন একটি ফসল যা অনেক ক্ষেত্রেই প্রতিকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম। তুলার মূল অনেক গভীরে প্রবেশ করে, ফলে এটি মাটির গভীর স্তর থেকে আর্দ্রতা গ্রহণ করতে পারে এবং স্বল্প বৃষ্টিতেও টিকে থাকতে সক্ষম। এ কারণে খরা বা অনাবৃষ্টিপ্রবণ এলাকায় তুলা একটি সম্ভাবনাময় ফসল। তবে ভালো ফলন পেতে কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে। প্রথমত, উপযুক্ত জমির নির্বাচন গুরুত্বপূর্ণ। তুলা চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু, পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। সেখানে জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। জলাবদ্ধতা তুলার জন্য অত্যন্ত ক্ষতিকর। দ্বিতীয়ত, উন্নত ও অনুমোদিত জাতের বীজ ব্যবহার করতে হবে। এলাকার জলবায়ু ও মাটির ধরন অনুযায়ী তুলা উন্নয়ন বোর্ডের সুপারিশকৃত জাত নির্বাচন করলে প্রতিকূল পরিবেশেও ভালো ফলন পাওয়া সম্ভব। তৃতীয়ত, সঠিক সময়ে বপন করতে হবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তুলা বপনের আদর্শ সময়। সময় মতো বপন করলে গাছ প্রতিকূল আবহাওয়ার ক্ষতি অনেকাংশে এড়িয়ে যেতে পারে এবং পোকা মাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম হয়। সুষম সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মাটি পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করলে গাছ সবল হয় এবং পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধি পায়। খরা পরিস্থিতিতেও মাটির আর্দ্রতা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য মালচিং, আগাছা নিয়ন্ত্রণ এবং প্রয়োজন অনুযায়ী সেচের ব্যবস্থা করতে হবে। রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনায় সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করা উচিত। নিয়মিত জমি পরিদর্শন, ফেরোমেন ফাঁদ ব্যবহার, উপকারী পোকা সংরক্ষণ এবং প্রয়োজন হলে অনুমোদিত বালাইনাশক সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এতে উৎপাদন খরচ কমে এবং পরিবেশও সুরক্ষিত থাকে। পাহাড়ি এলাকায় ভূমিক্ষয় রোধে কন্ট্রোল পদ্ধতিতে চাষ, জৈব পদার্থের ব্যবহার এবং মাটির আচ্ছাদন বজায় রাখা অত্যন্ত কার্যকর। অন্যদিকে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা সহনশীল এলাকায় উপযোগী প্রযুক্তি অনুসরণ এবং বর্ষা পরবর্তী সময়ে চাষাবাদ করলে ভালো ফল পাওয়া যায়। এবার আসি অতিবৃষ্টির সময় তুলা চাষের করণীয় বিষয়ে। আমাদের দেশে বর্ষাকালে অনেক সময় একটানা কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয়। এ সময় সরাসরি মাঠে তুলার বীজ বপন করলে অতিরিক্ত পানির কারণে বীজ পচে যাওয়া, অঙ্কুরোদ্গম কমে যাওয়া এবং চারা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই অতিবৃষ্টির সময় একটি কার্যকর পদ্ধতি হল আগে চারা তৈরি করে পরে মাঠে রোপণ করা। এক্ষেত্রে উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত স্থানে বীজতলা তৈরি করে সুস্থ ও সবল চারা উৎপাদন করতে হবে। বীজতলায় অতিরিক্ত পানি যাতে জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। বৃষ্টি কিছুটা কমে গেলে এবং জমির অতিরিক্ত পানি সরে গেলে প্রস্তুতকৃত সুস্থ চারা নির্ধারিত দূরত্ব বজায় রেখে মূল জমিতে রোপণ করা যেতে পারে। এতে অতিবৃষ্টির কারণে বীজ নষ্ট হওয়ার ঝুঁকি কমে এবং চারা দ্রুত মাঠে প্রতিষ্ঠিত হয়। তুলার জমিতে পানি জমে থাকলে গাছের শিকড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, শিকড় পচে যেতে পারে, গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ও ফল ঝরে যাওয়ার আশঙ্কা বাড়ে। এ সময় জমিতে আগে থেকে নালা তৈরি করে রাখতে হবে যাতে অতিরিক্ত পানি সহজেই বের হয়ে যেতে পারে। জমির চারপাশের নালা পরিষ্কার রাখতে হবে। যেখানে পানি আটকে আছে সেখানে অতিরিক্ত নালা কেটে দিতে হবে এবং আইল ভেঙে গেলে দ্রুত মেরামত করতে হবে। সদ্য বপন করা জমিতে পানি জমলে বীজ পচে যেতে পারে, তাই পানি নেমে যাওয়ার পর অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হবে। যেখানে বীজ বা চারা নষ্ট হয়েছে সেখানে দ্রুত সম্ভব পুনঃবপন করতে হবে। বৃষ্টি থেমে গেলে জমি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত গাছ শনাক্ত করতে হবে। প্রয়োজনে মাটি আলগা করে দিতে হবে যাতে শিকড়ে বাতাস চলাচল স্বাভাবিক হয়। অতিরিক্ত ভেজা অবস্থায় অপ্রয়োজনীয় সেচ বা সার প্রদান থেকে বিরত থাকতে হবে, কারণ এতে শিকড় আরও দুর্বল হতে পারে। টানা বৃষ্টির পর আর্দ্র আবহাওয়ায় বিভিন্ন ছত্রাকজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন হলে তুলা উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সমন্বিত রোগ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
1: খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম। দিলারা হোসেন বলছিলেন প্রতিকূল পরিবেশে তুলার চাষ পদ্ধতি নিয়ে। এবং আমার মনে হয় এখনকার জন্য এটি খুবই উপযোগী, খুবই উপযোগী। তাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমাদের কিন্তু আরেকটা জিনিস করতে হবে কি, এই সময় কিন্তু গবাদি পশুকে বিশেষ করে জীবাণুনাশক, বন্যাকাল তো চলে গেছে বা অতিবৃষ্টি হয়ে গেছে, এখন তো মোটামুটি সুস্থ হয়েছে আমরা, তো এই গবাদি পশু হাঁস মুরগির বাসস্থানে কিন্তু নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে হবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা কিন্তু আর
2: ওদেরকে খাওয়ানোর জন্য যে পানি সেটাও কিন্তু বিশুদ্ধ
1: হওয়া দরকার। তো চলো, আমাদের আসরের সময় তো শেষ হয়ে গেল আজকের মতো। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি। সকলকে শুভেচ্ছা।

0: বাংলাদেশ বেতার।
1: অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি শাহনাজ পারভিন, বর্ষা আহমেদ এবং আমি আফরোজ আক্তার পপি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দাওয়ান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, বিবার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সময়গুলো ভালোই কাটছে। সময়কে ভালোভাবে কাটাতে হয়, শিখতে হয় ঠিক কিভাবে সময়কে কাজে লাগাতে পারলে আমাদের সময়গুলো সবার ভালো কাটে। আর তারই প্রয়াসে যারা প্রতিটা সময়ের জন্য আয়োজন রাখেন, একজন মানুষের জন্য কাজ করবার প্রয়াসে, তাদের সেই সুন্দর ইচ্ছেগুলো অবশ্যই সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক, এমনই প্রত্যাশা। সকল বীর সেনা সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যাদের ডাকে যাদের আত্মত্যাগে আমাদের পাওয়া এই দেশ এবং অবশ্যই আমাদের শান্তি শৃঙ্খলা। বন্ধুরা, দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় প্রথমে শোনাব একটি দেশের গান, শুনবেন রুনা লায়লার কণ্ঠে। গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন খোন্দকার নুরুল আলম।

আবার এবারে শুনবেন আধুনিক গান শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। গানটি গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ এবং সুর করেছেন সমর দাস।

চাওয়াপাড়ার আয়োজনে এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী আব্দুল আলিম, গানের কথা কানাই লাল শীল, সুর করেছেন গীতিকার নিজেই।

দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাও পাও। এবার একটি ছায়াছবির গান দর্পচূর্ণ, শিল্পী মাহমুদুন নবী ও সাবিনা ইয়াসমিন।

হায় বাদল ঝরে মোর একেলা ঘরে, শুনছিলেন নজরুল সঙ্গীত। এবারে শুনবেন একটি ব্যান্ড সঙ্গীত, এলআরবির পরিবেশনায়।

0: এই গানটির সাথে শেষ করছি দুইবারের আজকের আয়োজন। বিশ্বনানী ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনারা আপনাদের কাজকে প্রাধান্য দিয়ে সামনের সময়গুলোকে সুন্দর করবেন, এমনই প্রত্যাশায় শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে। আজ ইসলামাবাদে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তান 3-0 সেটে বাংলাদেশকে পরাজিত করে। উল্লেখ্য, প্রতিযোগিতায় পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও উজবেকিস্তান অংশ নেয়। দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে আজ গৌরীপুর স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুস্তাফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গৌরীপুর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে চকবাজার কিংসকে পরাজিত করেছে। একই বিরতি অনুষ্ঠিত জাবেদ আহসান সোহেল ক্রীড়াচক্র এবং কিলগাঁও ফুটবল একাডেমির মধ্যকার দিনের অপর ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। গাজীপুরের শ্রীপুরের স্থানীয় ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে। এতে বৈরাগীর চালা ফুটবল একাডেমি জয়লাভ করে। স্থানীয় মাঠে অনুষ্ঠিত খেলায় বৈরাগীর চালা ফুটবল একাডেমি 4-1 গোলে ভাগনাহাটি ক্রীড়া সংঘকে পরাজিত করে এই শিরোপা জয় করে। খেলা শেষে উভয় দলকে পুরস্কার প্রদান করা হয়। তবে প্রথম টেস্টে পাকিস্তানকে 90 রানে পরাজিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 211 রানের লক্ষ্যে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে 120 রান করতে সক্ষম হয়। চূড়ান্ত রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ 311 ও 181, পাকিস্তান 282 ও 120। আগামী রোববার পোর্ট অফ স্পেনে দু দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফর করবে। দুই ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যাবে। 1 আগস্ট প্রথম দফায় এবং 2 আগস্ট দ্বিতীয় দফায় দলটি অস্ট্রেলিয়া যাবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্টের আগে বাংলাদেশ স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে। আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচিনাগোয় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা তৃতীয় স্থান অধিকারী কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের। দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ের ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্ট খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে সম্প্রতি জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা নতুন করে স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রথম পর্বে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 3 কিশোরী। খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে অংশ নিয়ে তারা জেলার জন্য গৌরব বয়ে এনেছে। সাফল্য অর্জনকারী 3 শিক্ষার্থী হলেন কাতলাগাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন, মিম খাতুন ও সুমাইয়া ইয়াসমিন। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে খুলনা অঞ্চলকে বালিকা কাবাডি দল জাতীয় রানার্স আপ হয়। প্রতিযোগিতায় রংপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 5 তারিখে দুদলের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 আগস্ট দ্বিতীয়, 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের 5ম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী মাসের 9 তারিখে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এ উপলক্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ফুটবল দল গঠন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময়ে ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে, অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়, এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে, তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যেটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
0: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
1: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
0: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
1: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
1: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিকমতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% বা 31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরও যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাসিনো যে কাঠবাদাম যে বলে থাকি, এটার মধ্যে ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পারেন সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনে যে খাবারের চাহিদা আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যায় 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাকসবজি খেতে পারি প্রতিদিন 1 থেকে 2 কাপ করে, দুটা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনের যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
1: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয় সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটমগুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনার আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যাচ্ছে হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না। যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যেই ব্যাপারগুলো সেগুলোতেও কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া সমস্যাগুলো বেশি দেখা দেয়।
0: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের জাতীয় রোগ, ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয়, এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
1: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি, প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কাভার হতে হবে, তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাকসবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফস্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি আমাদের ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখে

0: ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে?
1: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে, সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
0: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয়, এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
1: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটম গুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি
2: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র এশান নামাজের আজান।
3: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ঘাটতিকে অন হচ্ছে কিনা এটা একটি যেমন সত্য কথা, আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে। যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়াম যুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডিটা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না। যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদ্রে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এই ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না। তখন কি হচ্ছে, আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যেই নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয়, এবং ব্যাহত হলে কি হচ্ছে হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে। তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু সমস্যাটা হচ্ছে। এছাড়াও কিন্তু অন্যান্য অনেকগুলো কারণ থাকতে পারে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই একজন ডক্টর বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে কথা বলতে হবে এবং জেনে নিতে হবে। আর একটা প্রশ্ন আপনি করেছেন যে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। মূলত ক্যালসিয়ামের ঘাটতি হলে যেটা আমরা বুঝি যে আমাদের আসলে শুরুই হয় আমাদের হাত ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা, বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজে ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি এই সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুইটি করে ফল খাদ্য তালিকায় রাখা। এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, তিনি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে আমাদেরকে বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতির সাথে ব্যায়াম কতটুকু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন যে ব্যায়ামটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আসলে আমাদের শারীরিক পরিশ্রম কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। আমরা করোনার মধ্যে কিন্তু অনেকেই জানতে পেরেছি শুধুমাত্র কিন্তু এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার না, পাশাপাশি কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে। এবং দেখা যাচ্ছে যে আমাদের কিছু এক্সারসাইজ যেটা কি করছে আমাদের শরীরের ওজনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি আমাদের মেটাবলিজমটাকে ঠিক রাখতে সাহায্য করছে, যেমন আপনার ইনসুলিন সিক্রেশনটা ঠিক রাখে। তাই আমি মনে করি যে শারীরিক পরিশ্রমটা কিন্তু আমাদের শরীরের সবকিছুর সাথেই জড়িত। তাই আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার পাশাপাশি যদি আপনি প্রতিদিন অল্প করে হলেও যদি আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার হাড়ের বা যে কোনো কিন্তু মাসেলের জন্য অনেকটা উপকারী, এবং আপনি দেখবেন যে আপনার অনেকটা আরাম ফিলও করছেন।
4: আতাউর রহমান রঞ্জু এবং সেলিম রাজ আমাদেরকে কমেন্ট পাঠিয়েছেন এবং তারা জানতে চেয়েছেন যে ক্যালসিয়াম জাতীয় যে ট্যাবলেটগুলো পাওয়া যায় এই ট্যাবলেটগুলো কতটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সহায়ক।
3: আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে সবারই জানা উচিত। আমরা তো জানি যে কোনো ফার্মাসি ফর্মে যেই সাপ্লিমেন্টগুলো পাওয়া যায় যেমন ভিটামিন সি, ক্যালসিয়াম বা ভিটামিন বি, এগুলো কিন্তু আসলে ডিরেক্ট ফর্মে কিন্তু আমাদের আসে। যেমন খাবারের মাধ্যমে কি হচ্ছে, আমরা কিন্তু নেচারালি আমাদের বডিতে যাবে, কিন্তু আপনার একটা ফার্মাসি ফর্মে থাকে। এই জিনিসগুলো কিন্তু সবসময় বিশেষজ্ঞ ডক্টররা কি করে থাকেন, যখন কারোর খুব এমার্জেন্সি বা যখন তার অনেক ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে সেই সময়গুলোতে কিন্তু এগুলো দিয়ে থাকেন, অ্যাডভাইস করে থাকেন। কিন্তু আমরা অনেকেই করি কি, নিজেরাই কিন্তু এই জিনিসগুলো আমরা বাজার থেকে বা ফার্মাসি থেকে কিনে নিয়ে এসে কিন্তু আমরা খেয়ে ফেলি। এটা কিন্তু অত্যন্ত একটি ভুল কাজ। অবশ্যই আপনারা যেটা করবেন যে ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে এই ধরনের ওষুধ বা ভিটামিন আপনারা খাবেন না।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
3: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
5: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
4: শাহিদা মঞ্জুরি।
6: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। জাতীয় টাস্কফোর্স গঠন ও 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু, প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা। সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর, বললেন পরিবেশমন্ত্রী। মার্কিন সৌদি যৌথ হামলায় অন্তত 20 ইরাকি যোদ্ধা নিহত। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাবা মেন্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে 3-0 সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা ও তাদের প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবকের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং বাকি 30,000 স্বেচ্ছাসেবককে দ্রুত প্রস্তুত করা হবে। এছাড়া ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে মত বিনিময় হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপায় নিয়েও সভায় আলোচনা হয়। ঢাকা শহরে দুর্যোগের সময় দ্রুত ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার বিশেষ লজিস্টিক হাব বা গুদামজাতকরণ কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসাইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মোহিত সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছে তাসিন আবদুল্লাহ, যে কিনা উত্তরার মাইলস্টোন স্কুলে গত বছরের জুলাইয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় বড় বোনকে হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাসিন আবদুল্লাহ। উত্তরার মাইলস্টোন স্কুলে গত বছরের জুলাই মাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হলে তাসিন হারিয়েছিল তার সবচেয়ে প্রিয় মানুষ বড় বোন তাসনিয়াকে। বোনকে হারানোর পর থেকে তাসিনার মুখে আগের মতো প্রাণখোলা হাসি আর দেখা যেত না। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত সোমবার অনুষ্ঠিত নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী আয়োজনে একটি ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাজারো শিশুর ভিড়ে স্কুল ড্রেস পরা সপ্তম শ্রেণীর ছাত্র তাসিন আবদুল্লার প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে বাড়িয়ে দেওয়া দুহাত আর চোখে মুখে উচ্ছ্বসিত হাসি স্পর্শ করে অসংখ্য মানুষের হৃদয়। সেই নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দী হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জানার পর তাসিন আবদুল্লার পরিবারের খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সত্তাহসিনের আজ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল এবং ড্রোন সেট উপহার হিসেবে তুলে দেন তাহসিনের হাতে। এছাড়া মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। কূপটি সফলভাবে খনন ও ডিএসটি পরীক্ষা সম্পন্ন হলে প্রতিদিন এখান থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা পেক্স জানায়, আজ সকাল থেকে পুরোদমে চলছে কূপ খননের কাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে সুন্দরপুর 4 উন্নয়ন কূপ খনন প্রকল্প। বাপেক্স জানায়, নোয়াখালীর বেগমগঞ্জে 1976 সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে। তিনি আজ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি গবেষণার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে একথা বলেন। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্যখাতের বরাদ্দকৃত অর্থ সততা ও স্বচ্ছতার সাথে ব্যয় করে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন,
2: আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে আমরা ফ্রুটফুললি অনেস্টলি এন্ড নিড বেসড আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব, খরচ করব দেশের মানুষের স্বার্থে। আমরা যেন সততার সাথে দেশের মানুষের স্বাস্থ্য সেবা দিয়ে যেতে পারি, কোন মানুষ যেন চিকিৎসার অভাবে মৃত্যু না হয়, এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের স্লোগান।
0: তিনি আরো বলেন, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা হাসপাতালে 10 শয্যার ডায়ালাইসিস কেন্দ্র চালু করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময় শেষ করার পাশাপাশি এগুলোর সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত চলমান প্রকল্পের অগ্রগতি ও পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের শতভাগ আন্তরিক হওয়ার নির্দেশ দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, জাতীয় অর্থের অপচয় রোধ করে প্রকল্পের প্রতিটি টাকার সঠিক ব্যবহার সুনিশ্চিত করতে হবে। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী প্রকল্পগুলোর গতিশীলতা বাড়াতে একটি সমন্বিত ডিজিটাল ড্যাশবোর্ড তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, মান বজায় রেখে সঠিক সময়ে ও নির্ধারিত বাজেটের মধ্যে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, একটা বড় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নকশা এমনভাবে করা উচিত যাতে এর বহুমাত্রিক সুফল একই সাথে পাওয়া যায়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, সুন্দরবনের বাঘ ও এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর। তিনি আজ বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর বন ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, বাঘ বাংলাদেশের জাতীয় প্রাণী এবং সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার। এটি বনের খাদ্য শৃঙ্খল ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3: জীব বৈচিত্র, জলাভূমি, বন বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি শুধু রাষ্ট্র নয়, এটা প্রতিটি মানুষের দায়িত্ব। তাই আসুন আমরা সকলে নির্দিন অবস্থান থেকে বাঘ সংরক্ষণের দায়িত্ব পালন করি।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনের বাঘ রক্ষায় সংরক্ষিত অঞ্চল আরও বাড়ানো হয়েছে। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ শেষে মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এই প্রাণীর সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে সংরক্ষণ বিষয়ক মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রায় 100 বছর আগে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় 1 লাখ, বর্তমানে বিশ্বে বাঘের সংখ্যা 5000-এর মতো। এই পরিসংখ্যান বাঘের অস্তিত্ব ও হুমকির মুখে রয়েছে তা স্পষ্টভাবে নির্দেশ করে।
4: ক্রমান্বয়ে যে বাঘ নিঃশেষ হয়ে যাচ্ছে, আমরা যদি উদ্যোগী না হই, আমরা যদি সচেতন না থাকি, তাহলে এই প্রজাতির প্রাণী এক সময় দেখা যাবে বিলুপ্ত হয়ে যাবে। সেই সচেতনতা সৃষ্টি করার জন্য, বাঘকে সংরক্ষণ করার জন্য আজকের এই দিবসটি পালন করছি আমরা।
0: এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শিকল ভাঙার লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের অদম্য তরুণ সমাজ। সেই রক্তছড়া রাজপথে সহযোদ্ধাদের পিপাসা মেটাতে গিয়ে প্রাণ হারানো দনিয়া কলেজের শিক্ষার্থী শহীদ রোহান আহমেদ খানের ত্যাগের গল্প ও সন্তানহারা এক মায়ের বেদনার চিত্র নিয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন।
1: রক্তে রাঙানো চব্বিশের জুলাই, স্বৈরাচারের বুলেট যখন পিচ ঢালা রাজপথকে লাল করে তুলছিল, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের তরুণ সমাজ। সেই আত্মত্যাগের মিছিলে যাত্রাবাড়ির ধোঁয়াচ্ছন্ন রাজপথে শরিক হয়েছিলেন দনিয়া কলেজের অদম্য তরুণ এইচএসসি পরীক্ষার্থী রোহান আহমেদ খান। তৃষ্ণার্ত সহযোদ্ধাদের হাতে পানির বোতল তুলে দিতে গিয়ে পুলিশের গুলিতে ঝরে যায় রোহানের সম্ভাবনাময় জীবন। রোহান আর ফেরেনি, কিন্তু রেখে গেছেন এক বুক শূন্যতার শোককে শক্তিতে পরিণত করা এক রক্ত গর্ভা মা। আন্দোলনের কথা বললে রোহানকে তার মা কখনোই যেতে দিতেন না, সেই কারণে কলেজের অনুষ্ঠানের কথা বলে আন্দোলনে যোগ দিত রোহান, বলছিলেন তার মা মনিরা বেগম।
2: প্রথম দুই দিন কলেজে অনুষ্ঠান বইলা আমার কাছে গেছে, এই বলে সে চলে গেছে, মানে আমাকে বলে নাই যে আন্দোলন, তাহলে তো আমি দিব না, আটকে রাখবো, গঞ্জাম করবো, এই জন্য আমাকে জানায় না। প্রথম দিন যাইও সেখানে পানি খাওয়াইছে, তারপরে বিস্কিট কেক এদিকে কিনা কিনা খাওয়াইছে, আবার সেও আন্দোলনে। প্রথম দিন কিছু হয় না, দ্বিতীয় দিন আন্দোলনে গেছে যে তখন এই বুকে একটা ইটা পড়ছে, পায়ে একটা ইটা পড়ছে, পা ফুলে গেছে।
1: স্বৈরাচারের পতন ঘটেছে, রাজপথে ফুটেছে নতুন ভোরের সূর্য, কিন্তু মনিরা বেগমের ঘরে এখন কেবলই নিরবতার হাহাকার। যে মা ছেলেকে সেনাবাহিনীর পোশাকে দেখার স্বপ্ন বুনেছিলেন, সেই মায়ের চোখে আজ কেবলই রক্ত ভেজা এক জোড়া চোখ আর এক অদম্য প্রত্যয়। রোহানকে হারানোর দুই বছর পরেও দরজা জানালা খুলে সন্তানের জন্য অপেক্ষায় থাকেন মা।
2: এই 20 মিনিট আগে আমাকে বলে, মা আমার আইডি কার্ডটা কই, আমি কি তুমি না 20 মিনিট ঘুরে আসবা, তোমার আইডি কার্ডের কি প্রয়োজন? বলে কি মা আইডি কার্ড না নিলে বলবো বস্তির পোলাপান। আমি বলি বাবা তুমি যাইও না, বাবা যাইও না, আমার কথা সে রাখলোই না। মা আমার পিঠটা দোয়া দিয়া বলে, মা আমি 20 মিনিট কইরা চলে আসবো। সেই 20 মিনিটেও দয়া কুলাই না, 15 মিনিটের মাথায় আমার ঘরে খবর আসছে, মানে দৌড়িয়া দৌড়িয়া যাইতেছে, যাওয়ার মাঝখানে এগুলি, তার আর সেখানে দাঁড়ানোর সময় নেই। 15টা মিনিট, 2টা 15 মিনিটের মধ্যে আমার ঘরে খবর আসছে যে রোহান নাই, রোহান মারা গেছে। তো আমি আজও বলতে পারি না আমার রোহানকে।
1: শহীদ রোহান আহমেদ খান কেবল একটি নাম নয়, চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান এক জ্বলন্ত মশাল। শনির আখড়া থেকে যাত্রাবাড়ির প্রতিটি রাজপথ আজ সাক্ষী স্বৈরাচারের শিকল ভাঙার এই গল্পে মনিরা বেগমের অশ্রু আর রোহানের রক্তে লেখা হয়েছে এক নতুন বাংলাদেশের ইতিহাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প সময়ে অতিভারী বৃষ্টিপাতের ঘটনা বাড়ছে, এর সঙ্গে যুক্ত হয়েছে অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা, ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও বন্যাজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলেছেন, পরিকল্পিত নগরায়ণ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণেই রয়েছে এর টেকসই সমাধান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু জলবায়ু পরিবর্তন নয়, অপরিকল্পিত নগরায়ণও বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতিকে আরও তীব্র করে তুলছে। গ্রাম থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ কাজের খোঁজে শহরে এলেও পরিকল্পনার অভাবে তারা গড়ে তুলছেন ঝুঁকিপূর্ণ বসতি। একই সঙ্গে জলাভূমি, খাল ও প্রাকৃতিক পানি ধারণের জায়গা ভরাট হওয়ায় বৃষ্টির পানি নামার পথও সংকুচিত হয়ে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ বেতারকে বলেন, পরিকল্পিত নগরায়নের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব।
6: আমাদের সরকার যখন খাল বিল স্টোর করা, রিহাবিলিট করার চেষ্টা করছে, যেগুলো ডিগ্রেডেড এনক্রোজ খাল নকল করা, সেগুলো খাল বিল জলাভূমি সেগুলোকে রিস্টোর করতে হবে, ড্রেনেজ ইম্প্রুভ করতে হবে, কোনো বিকল্প
5: অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বলেন, জলাভূমি ও খাল শুধু বৃষ্টির পানি ধারণই করে না, বরং জীববৈচিত্র, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ এবং নগরের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে জলাবদ্ধতা ও বন্যার ক্ষতি কমাতে প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং নগর পরিকল্পনায় পানি ধারণের জায়গা সংরক্ষণের ওপরও জোর দিচ্ছেন তিনি।
6: ঢাকা দেখেন, বছরে 2000 মিলিমিটার বৃষ্টি রিসিভ করে, তাহলে সেই বৃষ্টিটা যখন ড্রেন আউট হবে নদীতে, খালে যাবে, ন্যাচারাল ড্রেন, সেটা কোথায়? সেই সেই ড্রেনেজ তো একদম পুরো ড্রেনেজ কনজেশন, তারপর রিটেনশন যেটা বলে, ওয়েটেন গুলো রিটেনশনের কাজ করে, স্টোন ওয়াটার ধরে রাখে।
5: বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পিত নগরায়ন, জলাভূমি সংরক্ষণ, উন্নত ড্রেনেজ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে। তিনি আজ রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে বিলম্ব নিরসন, বাংলাদেশ ও জাপানের যৌথ অভিজ্ঞতা শীর্ষক এক বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও জনবান্ধব করতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, জাপানের বিচার মন্ত্রণালয় ও জাইকা সহ আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা ও সহযোগিতা বাংলাদেশের বিচার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর 6 সদস্যের প্রতিনিধিদল আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদা আহমেদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরাকের 7টি প্রদেশে চালানো মার্কিন সৌদি যৌথ হামলায় অন্তত 20 জন ইরাকি যোদ্ধা নিহত এবং আরও 32 জন আহত হয়েছে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF আজ একথা জানায়। সৌদি আরব ও মার্কিন সেন্ট্রাল কমান্ড সিনকম আজ ভোরে জানায়, মার্কিন সেনা ও সৌদি জ্বালানি অবকাঠামোর উপর হামলার জন্য দায়ী ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালানো হয়। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামতো এলাকায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 13 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে 4 জন। দেশটিতে গতকাল এই ভূমিকম্প আঘাত হানে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিখোঁজ লোকজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে কয়েক হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরুদ্ধার কার্যক্রমকে ব্যাহত করছে। খেলার খবর ভলিবল। আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় স্বাগতিক পাকিস্তান চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স আপ হয়েছে। আজ ইসলামাবাদে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তান 3-0 সেটে বাংলাদেশকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত। জাতীয় টাস্কফোর্স গঠন ও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার সিদ্ধান্ত। নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন কাজ শুরু, প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের প্রত্যাশা। সরকারি হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতায় স্থায়ীভাবে বন্ধ করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। সকল প্রকল্পের সর্বোত্তম ব্যবহার ও উপযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সুন্দরবনের বাঘ ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে সরকার বদ্ধপরিকর, বললেন পরিবেশমন্ত্রী। মার্কিন সৌদি যৌথ হামলায় অন্তত 20 ইরাকি যোদ্ধা নিহত। এবং ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল কাভা মেন্স টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে 3-0 সেটে হারিয়ে স্বাগতিক পাকিস্তানের শিরোপা জয়। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি বদরুন নাহার। জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। পূর্ব এশীয় এই দ্বীপ দেশটির সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক, কারিগরি উন্নয়ন এবং বন্ধুত্বের বন্ধন অনেক মজবুত। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অবকাঠামো ও কারিগরি প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে জাপান। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি সরকার জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল সৌজন্যে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে জাপান কাজ করছে। গত বছর দেশটির সঙ্গে সম্পাদিত একটি সমঝোতা স্মারকের অধীনে আগামী 5 বছরে জাপান বাংলাদেশ থেকে 1 লাখ জনশক্তি নেবে এবং এ বিষয়টি ত্বরান্বিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। উল্লেখ্য, জাপান দক্ষ জনশক্তি চায় এবং সেখানে জাপানির ভাষা জানা কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বেশি। আশার কথা, এখন আগের তুলনায় অনেক বেশি বাংলাদেশি কর্ম ভিসা অথবা ভাষা শিক্ষার কোর্সে ভর্তি হয়ে জাপান যাচ্ছেন এবং মোটামুটি 1 বছরের মধ্যেই সেখানে কাজের সুযোগ করে নিচ্ছেন। এ অবস্থায় মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে নতুন বাজার খোঁজার তাগিদে অপেক্ষাকৃত স্থিতিশীল অঞ্চল ইউরোপের শ্রমবাজারকে বিকল্প হিসেবে নিয়ে সেখানে নতুন এবং দক্ষ কর্মী পাঠানোর দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ইউরোপের অন্তত 1 ডজন দেশে সমঝোতা স্মারক বা এমইউর প্রস্তাব পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সেসব দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে মন্ত্রণালয়। এর পাশাপাশি বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক শ্রমবাজার জাপানে নিজেদের অবস্থান শক্ত করতেও জোর প্রচেষ্টা চালাচ্ছে সরকার। সরকারের এই প্রচেষ্টার ফলে দেশটিতে কর্মী পাঠানোর হার কয়েক গুণ বেড়েছে। ইতোমধ্যে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে 40টি নতুন চুক্তি সই হয়েছে। তারা জাপানি ভাষা জানা বাংলাদেশি কর্মীদের নিতে আগ্রহ প্রকাশ করছে। এতে দেশেও জাপানি কর্মী হিসেবে যেতে আগ্রহীদের মধ্যে জাপানি ভাষা শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে জাপানি কর্মী নিয়োগের পথ প্রশস্ত হলেও ভাষার পাশাপাশি জাপানের শ্রমবাজারে প্রবেশের অন্যতম একটি বাধা রয়ে গেছে। সেটি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী বা মানব সম্পদের ঘাটতি, যেটির উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি প্রতিনিধির কাছে তার দেশের সহযোগিতা চেয়েছেন। কেননা খাতভেদে নির্দিষ্ট দক্ষতা সম্পন্ন আধুনিক কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীর সব দেশেই কদর রয়েছে। শুধু জাপানি ভাষা ও দক্ষতা দিয়ে নেপাল ও ভুটানের মতো দেশের বিপুল কর্মী কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছেন। দীর্ঘমেয়াদী ও মানসম্মত প্রশিক্ষণের পাশাপাশি দালাল চক্র ও অতিরিক্ত অভিবাসন ব্যয় এড়ানো গেলে জাপান বাংলাদেশি জনশক্তি রপ্তানির একটি বড় বাজার হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে সমৃদ্ধ হবে প্রবাসী কর্মীদের পরিবার, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
9: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগা হার্সে এবং একই সাথে বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মনির খানের কণ্ঠে দেশাত্মবোধক গান। কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ।

দেশাত্মবোধক গান শুনলেন প্রিয় শ্রোতা। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন

দেশাত্মবোধক গান শুনলেন প্রিয় শ্রোতা। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানে সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা এখন এফএম।

দেশাত্মবোধক গান শুনলেন প্রিয় শ্রোতা। আর এরই সাথে আজকের মতো মিডিয়াম ওয়েভের এখানে সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ বেতার খুলনা, এখন এফএম অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান, শিল্পী ফরিদা পারভিন, কথা লিখেছেন আবু জাফর।

আপনারা দেশাত্মবোধক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 34 শুনতে পাবেন সকাল 8:15। কথা ও ছন্দ কবিতা পাঠের অনুষ্ঠান বিকেল 3:05। পরিবেশ সুরক্ষা সম্পর্কিত জীবন্তিকা শুনতে পাবেন বেলা 2:50। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 1:05। মানব পাচার বিষয়ক স্পন্সর্ড অনুষ্ঠান প্রতারণার পথ থেকে সুরক্ষার পথে শুনতে পাবেন বেলা 1:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর 12:15, সন্ধ্যে 6:40 এবং রাত 9:20। বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। দুপুর 12:30 আধুনিক গান আব্দুর করিম খান এবং ননী গোপাল শীলের কণ্ঠে শুনতে পাবেন বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। নজরুল সঙ্গীত বেলা 2:30 শুনবেন সুবীর কুমার বসুর কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীত ফায়জা হোসেন অন্বেষার কণ্ঠে দুপুর 12:20। বিকেল 3:30 শুনতে পাবেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান সন্ধ্যে 6:10 এবং নাজভিন জুয়েলের কণ্ঠে শুনতে পাবেন দুপুর 12:40। এছাড়া FM 88.8 মেগাহার্সে NHK ওয়ার্ল্ড রেডিও জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারকারীদের একজন, আর ভালো ও মন্দ সমান হতে পারে না। আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
2: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।